0: Chad.
1: আজ তেইশে আষাঢ় 1948 শতাব্দ, 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনবেন।
1: কাল রাত্রে অন্তরের মধ্যে জীবনের বিশাল তরঙ্গোত্তাম অনুভব করলাম। ওরকম অনেকদিন হয়নি। শক্তির, উৎসাহের, কল্পনার, আনন্দের, উদ্দীপনার, সৌন্দর্যের, মাধুর্যের কি বিরাট প্রাণ, মন মাতানো, পাগল করা, উদ্দাম, বাধা বন্ধনহীন গতিবেগ, নদীর কুল ছাপিয়ে নিয়ে যাওয়া খ্যাপা জোয়ারের কি দুর্মদ ফেনিল প্রণয় লীলা। মনের মধ্যে জীবন যেন বলছে, এই যে গণ্ডি তুমি তোমার চারিদিকে রচনা করে বসে আছ, এরা তোমারই ভৃত্য, তোমারই দাস। তুমি কেন ভুল করে এদের হাতে ইচ্ছে করে খাঁচার পাখির মতো বন্দী হয়ে আছ? তুমি এদের চেয়ে অনেক বড়। জীবনটা ভালো করে দেখতে হবে, উপভোগ করতে হবে। জীবন উৎসবের মূল শুকিয়ে দেয় অলস নিষ্কর্মা জীবনযাত্রায়। শত্রুকে তাড়াতে হবে, কুল ছাপিয়ে বেরিয়ে চলো উদ্দাম উন্মত্ত বিজয়ে বিমৃত্য গতির থেকে বার হয়ে পড়ো। কি ঘরের কোণে বসে মকদ্দমার ফাইল আর স্টেটমেন্ট ঘাটছ? তোমার মাথার উপর অনন্ত নাক্ষত্রিক জগৎ, উদাস রহস্যময় অজ্ঞাত নবনব ক্ষুণ্ণমান গ্রহরাজি কি বুকে নিয়ে চলেছে? ধূমকেতু, নিহার কণা, নিহারিকা, সুদূর লক্ষ লক্ষ কোটি কোটি আলোক বর্ষ পারের দেশ, নতুন অজানা বিশ্বরাজে, নতুন অজানা প্রাণী জগৎ, বিশাল প্রজ্বলন্ত হাইড্রোজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা, নিকেল, কবাল্ট, অ্যালুমিনিয়াম, প্রচণ্ড জাগতিক তেজ, এক্স রে, বিদ্যুৎ, চৌম্বক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ঢেউ, অনন্ত শূন্য পথে ভ্রমণশীল জ্বলন্ত পুচ্ছ, জানা অজানা ধূমকেতুরাজি ক্ষুণ্ণমান ধাতুপিণ্ড, প্রস্তরপিণ্ডের অতি অদ্ভুত রহস্য ভরা ইতিহাস, এই জন্ম মৃত্যু, পায়ের নিচের লক্ষ কোটি প্রাণীর মরে যাওয়ার লীলা উৎসব, মৎস্যযুগ, অঙার যুগ, সরীসৃপ যুগের প্রাণীদের প্রস্তরীভূত কঙ্কাল, কত ফুল ফল বন নদী পাহাড় ঝর্ণা, কত কুলহীন দিকহীন গর্জমান মহাসমুদ্র, অনাদি অনন্ত লীলাময় রহস্যময় অজ্ঞেয় জীবন মৃত্যুর প্রবাহ, এর মধ্যে তুমি জন্মেছ, আত্মাকে প্রসারিত করে দাও এদের মধ্যে। চুপ করে চোখ বুঝে বসে এই গতিশীল তাণ্ডব নৃত্য চঞ্চর মহাকালের মহাযাত্রার উৎসবের কথা ভাব। কোথায় যাবে তোমার দুদিনের বন্ধ জীবনের দৈন্য? কোথায় যাবে তোমার রুদ্ধঘরের অনির্মল দুষ্টু হাওয়ার ভাণ্ডার? প্রাণের বেগে, গতির বেগে ছুটে বেরিয়ে পড়ো, দেখো

0: জীবন কি মহিমাময়, কি বিরাট হৃদ্যশীল, কি অক্ষয় অনাদি অনির্বাণ জীবন, সঙ্গীতের কি মধুর লয় সঙ্গতে। ঘুঙুর বাঁধা পায়রা হয়ে ছাদের আলোসে আঁকড়ে পড়ে থেকো না, বাজ পাখির মতো ওড়ো। মাথার উপরে যে অনন্ত অকুল শাশ্বত নীলাকাশ, তার ঘন নীলের মধ্যে পাখা ছেড়ে দাও, উড়ে যাও, উড়ে যাও সুন্দর বৈকাল। আমের বউলের গন্ধ ভেসে আসছে, পাখি ডাকছে, বনঝোপের পাতা সস্বর করছে। জীবনে এই বৈকাল কতবার আসে, কতবার যায়, কিন্তু প্রত্যেক অপরাহ্নই যেন নিত্য নূতন মনে হয়, কারণ সামনে যে অজানা রাত্রি আসছে। অজানার আনন্দই মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ। অন্ধকারে সূর্য ডুবে গেল, কিন্তু আবার সকালে উঠবে, আবার নতুন জীবন, নতুন ফুল ফল দুধপা শিশির পাখির গানে আবার সঞ্জীবিত হয়ে উঠবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম গানটি গিয়েছেন তড়িৎ চৌধুরী।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

দর্শক বন্ধুরা, বরাক উপত্যকায় যারা অল্প বিস্তর কুশিয়ারের চাষ করছেন, কিছু কিছু সমস্যা আছে কুশিয়ার চাষে। অর্থাৎ সঠিক পরিচর্যা, রোগ ও পোকা দমন, সেগুলো করতে পারলে কিন্তু ফলন ভালোই হবে। কুশিয়ারে সাধারণত নানা রকমের পোকামাকড় আক্রান্ত হয়। প্রথমে যেটা বলতে হয়, আখের ডগা ছিদ্রকারী পোকা বা টপ শুট বোরার। এই পোকার সুকীট আখ পাতার বা কুশিয়ারের পাতার মাঝ শিরা বরাবর সুরঙ্গ কেটে কেন্দ্রীয় যে পত্রগুচ্ছ থাকে তার মধ্যে প্রবেশ করে ও সেখান থেকে কাণ্ডের নরম ডগায় ঢুকে নরম শ্বাস খায়, ফলে কুশিয়ারের ডগার পাতাগুলো কেন্দ্রস্থল থেকে শুকিয়ে মরে যায়। একে অনেক সময় ডেড হার্ট বলা হয়, ফলে কুশিয়ারের গাছ লম্বায় বাড়ে না ও গাছের শাখার প্রশাখা বের হয়। তারপরেই যার নাম করতে হয় সেটা হল মাজরা পোকা। কুশিয়ারের ক্ষেত্রে সাধারণত চারা অবস্থায় এই পোকার আক্রমণ হয়। এই পোকার কীড়াগুলো গাছের কাণ্ডে একাধিক ফুটো করে ভেতরে প্রবেশ করে ও কাণ্ডের ভেতরের নরম শ্বাস অংশ খেতে নিচের দিকে চলে যায়, ফলে আক্রান্ত গাছের মাঝ পাতাটি শুকিয়ে সাদা হয়ে যায়। মাঝখানের আক্রান্ত পাতাটি ধরে টানলে সহজেই উঠে আসে ও পাতার গোড়ার দিকটা পচা দেখায়। আক্রমণ মারাত্মক হলে চারাটি মরে যায় বা চারাটি বেঁচে থাকলেও বৃদ্ধি কমে যায় ও আক্রান্ত কুশিয়ারের শাখা প্রশাখা বেরোয়। তারপরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো শিকড় ছিদ্রকারী পোকা বা রুট বোরার। এই পোকার কীড়াগুলো আক্রমণ মূল অঞ্চলে সীমাবদ্ধ থাকে। আক্রান্ত চারা গাছে ডেড হার্ট লক্ষণ দেখা যায় এবং এটা সবুজ সাদা রঙের হয়। আক্রান্ত অংশ ধরে টানলে সহজেই উঠে আসে। পরিণত গাছে এই রোগের লক্ষণটা কিন্তু দেখা যায় না। তাই এসব পোকা দমনের জন্য যে সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেটা হল ফসফামিডন, যেমন সুমিডন, ডাইমাথয়েড, মেলাথিয়ান 50 EC বা সায়াথিয়ান 50 EC, মিথাইল প্যারাথিয়ান, এন্ডোসালফান 35 EC, এগুলো ব্যবহার করা যেতে পারে। পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, যেমন ফসফামিডন এগুলো 1.5 মিলিলিটার দিতে হবে প্রতি লিটার জলে গুলে, ডাইমেথয়েড 2 মিলিলিটার, মিথাইল প্যারাথিয়ান আবার কিন্তু 1 বা অন্যগুলো 2। আর আছে কুশিয়ারের চষি পোকা বা লিফ হপার। বাচ্চা ও পূর্ণাঙ্গ দু রকমের চষি পোকাই দল বেঁধে বেড়ে ওঠে এবং গাছের পাতার নিচের পিঠে থেকে রস শুষে খায়, ফলে আক্রান্ত পাতাগুলো প্রথমে ঝুলে পড়ে ও পরে বিবর্ণ হতে হতে প্রায় শুকিয়ে যায়। এছাড়া পোকার শরীর থেকে এক

মধুর মতো রস বেরিয়ে আসে। এই রস পাতায় ছড়িয়ে পড়লে তাতে একরকম কালো রঙের ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায়, তার ফলে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া বিঘ্নিত হয়। আক্রান্ত গাছের রসে চিনির পরিমাণ 34% পর্যন্ত কমে যায়। সেক্ষেত্রেও ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। আর দেখা যায় যেমন মিলিবাগ দেখা দিতে পারে বা হোয়াইট ফ্লাই যেটা বলা হয় সাদা মাছি, সেগুলো দেখা দিতে পারে। এই ধরনের পোকা যদি দেখা যায় তাহলে যে কোনো রকমের, যেমন ধরুন এন্ডোসালফান বা যেটাকে বলে থায়োডেন, মেলাথিয়ান 50 cc, এগুলো ব্যবহার করতে পারে।

সে দেখা মারে শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনলেন লোকগীতি, গিয়েছেন মুক্তা নাথ।

0: অপর তিনখানি লোকগীতি শুনলেন, গিয়েছেন মুক্তানাথ। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যাঁ সুনা রহি আকাশবাণী।

অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20। সকাল 7:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। এছাড়া দুপুর 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করবেন 2627799 নম্বরে। সকাল 8:40 নজরুলগীতি

শুনবেন সুচরিতা চৌধুরীর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শোনা যাবে ওস্তাদ সুলতান খার সারেঙ্গি বাদন। বেলা 11:00 আধুনিক গান শুনবেন সাবিনা ইয়াসমিন এবং শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রতিষ্ঠা রায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1789 সালে ফ্রান্সের বিপ্লবী জনগণ বান্ডিল দুর্গের পতন ঘটিয়ে বহু বন্দীকে মুক্ত করেন আজকের দিনে। আজকের দিনে 1854 সালে বিশিষ্ট লোকশিক্ষক এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। 1942 সালে আজকের দিনে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গ্রহণ করা হয়। এবারে আজকের প্রসঙ্গ।

1974 সালে তিনি অসম প্রকাশন পরিষদ অ্যাওয়ার্ড লাভ করেন। পরের বছরই ককাদেও তার হারের জন্য পান সাহিত্য অকাদেমি পুরস্কার। 1976 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে। আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ড গ্রহণ করেন 1993 সালে। 1998 সালে তাকে কমল কুমারী জাতীয় পুরস্কার প্রদান করা হয়। তার উপন্যাস কপিল পাড়িয়া, সাধু ন্যাশনাল বুক ট্রাস্ট 14টি ভাষায় অনুবাদ করে। এতক্ষণ নিশ্চয়ই কারো বোঝার বাকি নেই যে আমাদের আজকের প্রসঙ্গ নবকান্ত বড়ুয়া। কবিতা ও উপন্যাসের পাশাপাশি তিনি অসমীয়া শিশু সাহিত্যের একজন পথিকৃৎ ছিলেন। শিশুদের জন্য তিনি গীত, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, সাধু কথা, বিভিন্ন জ্ঞানমূলক রচনা, রামায়ণ, উপনিষদের কাহিনী ইত্যাদি এক বিশাল ও বর্ণাঢ্য শিশু সাহিত্য রচনা করে গিয়েছেন। নবকান্ত বড়ুয়া 1926 সালের 29 ডিসেম্বর গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন। নগাঁও সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে 1941 সালে কটন কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য 2 বছর পড়াশোনা করতে পারেননি। পরে আর কটন কলেজে যাননি। 1943 সালে চলে যান শান্তিনিকেতনে, সেখানে বিএ পাস করেন। ইংরেজিতে এমএ করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। উত্তরপ্রদেশের একে কলেজে কর্মজীবন শুরু করলেও কয়েক মাসের মধ্যে যোরহাটের জগন্নাথ বড়ুয়া কলেজে চাকরি পেয়ে যান। সেখানেও বেশিদিন অধ্যাপনা করেননি, ডাক আসে কটন কলেজ থেকে। ভর্তি হয়েও সেখানে পড়তে না পারার যন্ত্রণার কিছুটা উপশম ঘটান তখন। উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে তিনি কটন কলেজ থেকেই 1984 সালে অবসর গ্রহণ করেন। নবকান্ত বড়ুয়া 2 বার অসম সাহিত্য সভার সভাপতি ছিলেন। 1968 সালে ধীম অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে 1990 সালে বিশ্বনাথ

অধিবেশনে আবার সে দায়িত্ব নেন। 2002 সালে আজকের মতোই 14 জুলাই তারিখে অসমীয়া সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব নবকান্ত বড়ুয়ার জীবনাবসান ঘটে। আজ প্রয়াণ দিবসে আমরা তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করি।

0: এখন গল্পপাঠ চৈতন্যচরণ বড়ালের কাঠের বাক্স গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: স্বামী কোনো উত্তর না দিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিল দেখিয়া সেও পশ্চাৎ পশ্চাৎ আসিয়া জিজ্ঞাসা করিল, আগা বাক্স খুলে কি নিলে, কোথায় গিয়েছিলে? একটা দীর্ঘশ্বাস ফেলিয়া খুব ছোট গলায় কালীচরণ বলিল, বড় বউ, দুর্গাকে আশীর্বাদ করে এলাম, তোমার হার গাছটা দিয়ে এলাম, নারা নামে ডাকলে না বলে কি আমি যাব না? আমি দুর্গার জ্যাঠা, আমার তাকে আগে আশীর্বাদ করার কথা। নারায়ণ ভুল করেছে বলে কি আমিও ভুল করব, কর্তব্য হারাব? বলিতে বলিতে আবেগে তাহার স্বর কাঁপিতে লাগিল। নারায়ণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল, একটা কথা কহিবার প্রতিবাদ করিবার শক্তিও সে সংগ্রহ করিতে পারে নাই। প্রাতঃকাল হইতে যে কালো মেঘ খণ্ড তাহার হৃদয়ে কোণে উঁকি মারিতেছিল, দাদার এই অতর্কিত আবির্ভাবে তাহা আরও জমাট বাঁধিয়া আরও বড় হইয়া ঠেলিয়া উঠিতে লাগিল। দাদার এই বিরস মলিন আকৃতি বিষাদ করুণ কাহিনী তাহাকে বজ্রাহত করিয়া দিয়াছে। দাদা যখন কন্যা জামাতাকে আশীর্বাদ করিতে উদ্যত হইল, তখন সে একবার ভাবিল ছুটিয়া গিয়া তাহার হাত ধরে তাহাকে বারণ করে, কিন্তু কি জানি কেন কি একটা অভাবনীয় ভয় আসিয়া তাহাকে আচ্ছন্ন করিল, তাহার হস্ত পদকে শক্তিহীন করিল, কণ্ঠস্বরকে রুদ্ধ করিল। ছোট বউ আসিয়া তাহাকে যখন বলিল যে দাদার যৌতুক ফেরাইয়া দিয়ে আসিতে হইবে, তখন কি যেন তাহার বক্ষে হাতুড়ির তারা সবলে আঘাত করিল। সে পত্নীর দিকে চাহিল, তাহাকে ভালো করিয়া দেখিল, তারপর ধীরে ধীরে বলিল, আমি পারব না। উত্তেজিত কণ্ঠে পত্নী বলিল, তা হবে না, এ ভিক্ষা আমরা নিতে পারব না। তুমি যদি না পারো আমি নিজে গিয়ে এহার ফিরিয়ে দিয়ে আসব। নারায়ণ পত্নীর দিকে পিছন ফিরিয়া পড়িল, ও জিনিস দুর্গার জামাইয়ের, ওটা ফিরে দেবার আমাদের কোনো অধিকার নেই।
0: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ন্যায্য, স্বচ্ছ এবং আইনসম্মত বিচার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শুধু প্রক্রিয়াগত বা প্রযুক্তিগত ত্রুটির ভিত্তিতে কাউকে বিদেশী ঘোষণা করা যায় না। এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে অসমকে বিদেশী ঘোষিত 27 জনকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এই খবরই আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে যুবসংঘ ও সাময়িক প্রসঙ্গ। যুবসংঘ লিখেছে, অসমে 27 বিদেশী ঘোষিতের মামলা ট্রাইব্যুনালে ফেরত পাঠানো সুপ্রিম কোর্ট। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, অসমে 27 বিদেশীকে সাময়িক স্বস্তি সুপ্রিমের। নববার্তা প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে ডি ভোটার সংক্রান্ত 38,485টি মামলার এখনো নিষ্পত্তি হয়নি। রাজ্যের বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালে মামলাগুলো বিচারাধীন রয়েছে। পাশাপাশি বর্তমান ভোটার তালিকায় 91,385 জনের নামের পাশে এখনো ডি চিহ্ন রয়েছে। বিধানসভায় লিখিত প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেওয়া ইউনিফর্মে 70% পলিয়েস্টার। অসমের গরম ও আর্দ্র আবহাওয়ায় এই পোশাক পড়ুয়াদের কতটা আরামদায়ক বা স্বাস্থ্যসম্মত তা নিয়ে কাল উত্তপ্ত হল বিধানসভা। মাত্র 600 টাকায়

পড়ুয়াকে দুজোড়া ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সরকারকে প্রশ্নের মুখে ফেললেন কংগ্রেস বিধায়ক ডক্টর আসিফ মোহাম্মদ নজর। পাল্টা শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পিগুর প্রশ্ন, 70% পলিয়েস্টার ও 30% সুতির মিশ্র কাপড় ক্ষতিকর, ভারতের কোন বিজ্ঞানী বা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এমন কথা বলেছে? জানিয়েছে নববার্তা প্রসঙ্গ। যুবসংঘের শিরোনাম, পড়ুয়াদের আরাম নাকি খরচ বাঁচানো। নববার্তা প্রসঙ্গের আরও কটি উল্লেখযোগ্য সংবাদ। নাগাল্যান্ডে জঙ্গি হানা, আসাম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ, নিহত জওয়ান, গুরুতর আহত চার। আজ প্রথম সেমিতে ফ্রান্স স্পেন। এদিকে দৈনিক যুবসংঘ পত্রিকার প্রথম পাতায় আরও দুটি উল্লেখযোগ্য খবর রয়েছে। আজ নবজাতকের মৃত্যুর ব্ল্যাক স্পট হাইলাকান্দি, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী। খেলার খবরে যুবসংঘ প্রথম পাতায় জানিয়েছে ব্রিটিশ দেখলেই জ্বলে ওঠেন মেসি, দু যুগ পর বিশ্বকাপে সাক্ষাৎ দুই হেভিওয়েটের। সমর্থসংঘ প্রথম পাতায় একটি গুরুত্বপূর্ণ খবরে জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েই ক্ষোভের বিস্ফোরণ শিলচরে, আলটিমেটাম, গর্ত জর্জ শহরে 16 সংগঠনের ব্যঙ্গাত্মক অভিযান, সাংসদ ও বিধায়কের উদ্দেশ্যে প্রশ্ন। বিজেপি টিকিটে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মনোনয়ন দিলেন সুস্মিতা। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক যুবসংঘ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে বাণিজ্য প্রসারে সাম প্রসঙ্গের এডিটোরিয়াল, অসমে অকাল ভোটের বাদ্যি বাজবে নাকি? নববার্তা প্রসঙ্গ, শহরের সড়ক চলাচলের উপযোগী হোক। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনারা আমাদের সুপ্রভাত অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশ বন্দনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে। এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: শুনলেন প্রাত্যহিকে এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ট্রাম্প তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শনী এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বে বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
2: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
1: এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, তাদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা

মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাগির জানিয়েছেন, কোন অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। কোন আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কার

0: যুক্তরাষ্ট্র মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবের ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনো নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামে এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2018 সময়কালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা শুরু করেছে। হরমুজ

সাগরে দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও আটজন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে ভোটার তালিকায় সম্প্রতি 91,385 জনের নামের পাশে ডি চিহ্ন লাগানো হয়েছে। এর মধ্যে রাজ্যে 56,728 জন ডি ভোটারকে বিদেশী ন্যায়াধিকরণের পক্ষ থেকে বিদেশী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে গৃহ ও রাজনৈতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন। গতকাল বিধানসভায় বিধায়ক নুরুল ইসলামের উত্থাপন করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শ্রী হাজারিকা জানান যে পরবর্তী পর্যায়ে যারা হাইকোর্টে আবেদন করেছেন তাদের মধ্যে 831 জনকে বিদেশী বলে রায় দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি ন্যায়াধিকরণ 65,171 জনকে, হাইকোর্ট 42 জনকে এবং সুপ্রিম কোর্ট 3 জনকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করেছে বলেও মন্ত্রী শ্রী হাজারিকা জানান। আসাম বিধানসভার বাজেট নিয়ে আলোচনা শেষ হওয়ার পর বিধানসভার কেন্দ্রীয় কক্ষে রাজ্যের হাতি ও বানরের উপদ্রব বেশি হওয়া বিধানসভা কেন্দ্রগুলির বিধায়কদের নিয়ে আগামীকাল একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন। গতকাল বিধানসভায় বিধায়ক পদ্ম হাজারিকা ভারত ভুটান সীমান্তের বন্য হাতির উপদ্রব এবং হাতি ও মানুষের সংঘাতকে নিয়ে উত্থাপন করা এক প্রশ্নের উত্তরে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একথা জানান। এর আগে বিধায়ক পদ্ম হাজারিকা জানান যে হাতি ও মানুষের সংঘাতের ফলে গত 3 বছরে রাজ্যে 120টি হাতি এবং 363 জনের মৃত্যু হয়েছে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষের স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির জন্য সাধারণ প্রবেশ পরীক্ষা আগামী 18 জুলাই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা শিলচর, গুয়াহাটি, জোরহাট, তেজপুর, কোকরাঝাড় সহ রাজ্যের মোট 18টি কেন্দ্রে 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা তাদের প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.aau.ac.in থেকে ডাউনলোড করতে পারবেন। শ্রীভূমি জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির এক সভা গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, বিধায়ক জাকারিয়া আহমেদ, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস গতকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে আগামীতে অনুষ্ঠেয় রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণী পরীক্ষার একটি কেন্দ্র হিসেবে হাইলাকান্দি জেলাকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে বিধায়ক ড দাস অসম পুলিশ নিয়োগ পরীক্ষার শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণের জন্য একটি কেন্দ্র হাইলাকান্দিতে নির্ধারণ করার অনুরোধ করেন। এ বিষয়ে বিধায়ক ড দাস জানান যে হাইলাকান্দিতে এই পরীক্ষা কেন্দ্র চালু হলে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থীরাও উপকৃত হবেন। হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয় বিকাশ গতকাল জেলায় কৃষি নিবন্ধন কর্মসূচির অগ্রগতি নিয়ে জেলা কৃষি বিভাগের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে জেলা আয়ুক্ত কৃষক নিবন্ধনের বর্তমান অগ্রগতি এবং নিবন্ধন প্রক্রিয়ার গতি সম্পর্কে আলোচনা করেন। জেলা আয়ুক্ত জেলা সব যোগ্য কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে গতকাল হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আদি কবি ভানুভক্ত আচার্যের 212তম জন্মজয়ন্তী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ডিবা হাসা স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা আদি কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পরিচালিত দূর শিক্ষাকেন্দ্রের এক বছরের বাংলা ভাষা ডিপ্লোমা পাঠ্যক্রমের চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী 2 আগস্ট বরাকবঙ্গের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী 3 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চালু থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশাবলী এবং পরবর্তী আপডেট জানতে ছাত্রছাত্রীদের বরাকবঙ্গের ওয়েবসাইটে নজর রাখবে।

রাখতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

কমিটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলেই অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি গিয়েছেন সাগর সেন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন সুচরিতা চৌধুরীর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শোনা যাবে ওস্তাদ সুলতান খার সারেঙ্গি বাদন। বেলা 11:00 আধুনিক গান শুনবেন সাবিনা ইয়াসমিন এবং শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বেলা 1:15 আধুনিক গানের শিল্পী প্রতিষ্ঠা রায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। দুপুর 2:00 লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন সমীর শঙ্কর মোদক। সৌমদীপ পাল চৌধুরীর পরিবেশনায় বাঁশি বাদন শুনবেন রাত 8:15। দুপুর 2:30 ভজন শুনবেন স্বাগত চক্রবর্তীর কণ্ঠে। গীত শুনবেন দীননাথের কণ্ঠে দুপুর 2:45। বেলা 11:30 লোকগীতি শুনবেন মুক্তানাথ ও যমুনানাথের কণ্ঠে। এছাড়া আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরেই শোনা যাবে তাদের গান। দুপুর 1:40 লোকগীতি শোনা যাবে নবীন চন্দ্র খানরার কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। হিন্দি কথিকার অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 8:00। বেলা 12:30 ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায় আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করবেন 262-779 নম্বরে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন শ্যামল লাহিড়ীর কণ্ঠে। রাত 9:30 গজল শুনবেন অশোক খোসলার পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি

আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, গিয়েছেন সুচরিতা চৌধুরী।

0: পরপর তিনখানি নজরুলগীতি শুনলেন, গিয়েছেন সুচরিতা চৌধুরী, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোনো রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন বাংলা ছবির গান শুনবেন। গ্রেফতার ছবি থেকে অভিজিৎ ও দীপমালার দ্বৈত কণ্ঠে।

বাংলা ছবির গান শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন আলেখ্য এক জাতি এক প্রাণ ভারতবর্ষ।

0: বিচিত্র দেশ এই ভারতবর্ষ। এখানে যেমন প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্য, তেমনি বৈচিত্র্য রয়েছে এর জনসমষ্টি, ভাষা, ধর্মবিশ্বাস, সমাজ ও সংস্কৃতিতে। এই বৈচিত্র্যের মধ্যে গড়ে উঠেছে এক অসাধারণ ঐক্যবোধ। বৈচিত্র্যের মধ্যেও যে ঐক্য সম্ভব, ভারতবর্ষ যুগে যুগে তার এক অতি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলেছে। তোমার দেশ কোথায়?
1: ভারতবর্ষ। তুমি কোথায় থাকো?
0: ভারতবর্ষ। তোমরা কোথা থেকে এলে?
2: ভারতবর্ষ।
0: ভারতবর্ষ, এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আসমুদ্র হিমাচল এক অখণ্ড ভারত ভূমির চিত্রই মনে ভেসে ওঠে। কবিকণ্ঠের মূর্ছনায় ধ্বনিত প্রতিধ্বনিত হয় প্রাণে প্রাণে

0: 200 বৎসর দাম আজকে আমাদের
1: সভ্যতার ইতিহাস।
0: আচ্ছা, তোমরা কি বলতে পারো ভারতের সর্বপ্রাচীন সভ্যতা কোনটি? গুরুমুখ, আমিনা, বালচন্দ্রন, বিষ্ণুপ্রিয়া, জোসেফ?
1: আর্য সভ্যতা?
0: না।
2: তবে?
0: অনার্য, অর্থাৎ নিগৃহীত প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতীয় মানুষেরাই ভারতের আদিবাসী। তাদের সভ্যতা ও সংস্কৃতি হল ভারতের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি। পরবর্তীকালে এই সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার মিলনের সৃষ্টি হয় ভারতীয় আর্য সভ্যতা।
2: আর্য সভ্যতার নিদর্শন সিন্ধু নদীর তীরে পাওয়া যায়, তাই না?
0: হ্যাঁ, সেই সময় অনার্য ও আর্যের মিলনের সৃষ্টি হয় হিন্দু জনগোষ্ঠী, যা পরে পরিচিতি পায় হিন্দু সভ্যতায়। ক্রমশ শক, হুন, তাতার, অসিরীয় ও গ্রিক সভ্যতার ঢেউ আর্য সভ্যতায় এসে মিলিত হয়।
1: এরপর?
0: এরপর আসে ইসলাম ধর্ম ও সভ্যতা, ফলে হিন্দু সভ্যতার প্রাবল্য খর্ব হয়। ক্রমে ইসলাম ধর্মের মানুষেরাও আর্য ও অন্যান্য বিদেশি মানুষদের মতন ভারতের অধিবাসী রূপে তদানীন্তন সমাজ ব্যবস্থার স্রোতে মিশে যায়। ফলে ভারতের সভ্যতা সংস্কৃতি রূপান্তরিত হয়ে নব কলেবরে উপস্থিত হয়। তারপর বণিকের বেশে আসে ইংরেজে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হল। অতঃপর ইংরেজি সভ্যতা ও সংস্কৃতির অবদানে পুষ্ট হয় ভারতের দর্শন, সংস্কৃতি ও অর্থনীতি। বৎসগণ,

0: মানব ইতিহাসে সমবেত প্রচেষ্টার সবচেয়ে পুরাতন ফসল ধর্ম।
1: ধর্মবিশ্বাসের সঙ্গে একদিকে যেমন যুক্ত রয়েছে মানুষের দুর্বলতা, অন্ধবিশ্বাস, নৃশংসতা ও কুসংস্কার,
0: অপরদিকে তেমনি মিশে রয়েছে আধ্যাত্মিকতা, উদারতা ও মানব প্রেম।
1: যুগে যুগে একদল স্বার্থান্বেষী মানুষ ধর্মকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রয়োজনে।
0: একদিকে যেমন ধর্মের আশ্রয়ে ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড, লুটতরাজ, বিনষ্ট হয়েছে জাতীয় সম্পত্তি,
1: বিঘ্নিত হয়েছে জাতীয় সংহতি ও ঐক্যবোধ,
0: অপরদিকে এই ধর্ম প্রচারের মাধ্যমেই বুদ্ধদেব, যিশু, হযরত, নানক, চৈতন্য, অশোক, আকবর প্রমুখরা বিশ্বে মানব প্রেম প্রচার করে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ জাগিয়েছেন,
1: নিজেদের নিয়োজিত করেছেন সমগ্র মানব জাতির মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টায়।
0: সকল ধর্মই মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসার কথা বলেছে।
1: তাই সকল ধর্মের মধ্যেই খুঁজে পাওয়া যায় এক অসাধারণ ঐক্যবোধ।

0: ব্রহ্মই লিপ্ত, আর সবই অনিত্য।
1: শঙ্করাচার্য। গুরু নানকের কথা,
0: এক ঈশ্বর ছাড়া কাউকে জানি না, জাতিভেদ মানি না।

ভারত, গীতা, মনুসংহিতা কিংবা উপনিষদ, বাইবেল, কোরআন প্রভৃতির সিদ্ধান্ত মূলত এক। আমরা ধর্মান্ধতায় আবিষ্ট মানুষেরা তা স্মরণ করতে চাই না। আমরা দেখতে চাই না বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগুরু যেমন রামচন্দ্র, কৃষ্ণ, তীর্থঙ্কর, মহাবীর, তথাগত, যীশু, হযরত বা

0: মূল কথা কি? জীব সেবাই ভগবানের সেবা, খ্রিস্ট ধর্মের।
1: সকল মানুষকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়।
0: ইসলামের অর্থ আত্মসমর্পণ, আল্লাহ এক এবং অভিন্ন। সকলকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। মোহাম্মদ বলেছেন, কেউ নিজেকে যেমন ভালোবাসে প্রতিবেশীকেও সেরূপ ভাবে ভালোবাসলে তবে সে খাঁটি মুসলমান বলে পরিচিত হতে পারবে।
2: গুরুদেব, মোহাম্মদের এই বাণীর সঙ্গে যিশুর বাণীর এক অদ্ভুত মিল রয়েছে। যিশু বলেছেন, তুমি নিজেকে যেমন ভালোবাসবে তোমার প্রতিবেশীদেরও সেইভাবে ভালোবাসবে।
0: লাওসে বলেছেন, যদি কেউ তোমাকে আঘাত করে তাকে তুমি ক্ষমা করো, তার সঙ্গে সদয় ব্যবহার করো। বৎস, আর তুমি বলো, জৈন ধর্মের মূল নীতি কি?
2: মহাবীর বলেছেন, মানুষের জীবনের চরম আনন্দ বা মোক্ষ লাভের জন্য প্রয়োজন ত্যাগ, তপস্যা এবং অহিংসা।
1: জৈনরা মনে করেন প্রাণী হত্যা মহাপাপ।
0: হ্যাঁ, মহাবীরের নির্দেশ কীট পতঙ্গ এমনকি গাছপালারও জীবন নাশে বিরত থাকা, সদা সত্য কথা বলা, পরের সম্পত্তিতে লোভ না করা এবং সরলভাবে জীবনযাপন করাই জৈন ধর্মের আদর্শ।
1: সাধারণভাবে জীবনযাপনের কথা মোহাম্মদও বলেছেন।
2: হ্যাঁ, মোহাম্মদও বলেছেন যে মানুষের বাঁচার জন্য দরকার একটি ঘর, একটি বস্ত্র, এক টুকরো রুটি আর একটু পানীয় জল। তাছাড়া ভগবান তথাগতের ভাবনাও তাই। সাধু জীবিকা, সদাচরণ, সত্য কথা বলা এবং

গুরু নানক সর্বধর্মমত নির্বিশেষে সকলকে ভালোবাসতে বলেছেন। তাঁর নির্দেশ, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি পরিত্যাগ করো। তিনি বুঝিয়েছেন ভগবানের কাছে সাম্প্রদায়িক ভেদবুদ্ধির কোনো মূল্য নেই। তিনি সর্বত্র সকল জীবে বর্তমান।

0: ইতিহাসের পাতা যুগের পর যুগ বহন করে চলেছে বিজেতার জয়োল্লাস,
1: বিজেতার কান্নার রোল,
0: পরাধীনতার গ্লানিময় অধ্যায়,
1: স্বাধীনতার আনন্দ।
0: রয়েছে ধর্ম নিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত,
1: ধর্মান্ধতার মহিময় কাহিনী।
0: এই ইতিহাস বহন করে চলেছে অশোকের প্রেমের মাধ্যমে মানব মন জয়ের আকাঙ্ক্ষা,
1: ইসলামের বিশ্ব ভ্রাতৃত্ববোধ,
0: চৈতন্যদেবের মানব প্রেম,
1: হিটলারের বিশ্বগ্রাসী।

0: ভাষা,
1: বহু ভাষা ও নানা ধর্মের দেশ এই ভারতবর্ষ। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান, পারসিক, শিখ প্রভৃতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আপন আপন ধর্মের বৈশিষ্ট্য বজায় রেখে একত্রে বসবাস করছেন।

0: মুসলমান শাসকেরা মুসলমান ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যে সকল হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন সেগুলোকে বিশেষভাবে তুলে ধরার প্রয়াস করা হয়েছিল তাদের ধর্মীয় সহনশীলতা ও ধর্মনিরপেক্ষ মতবাদ প্রচারের উদ্দেশ্যে। মুসলমান সম্রাট ও সুলতানগণের শাসনকালে মুসলমানগণের সঙ্গে হিন্দুগণের রাজকার্য নিয়োগ ও হিন্দু ধর্মীয় সাহিত্যের পৃষ্ঠপোষকতা সবিশেষ তাৎপর্যপূর্ণ এবং তা ছিল ধর্মীয় সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতারই পরিচায়ক। তাহলে আমরা এই অধ্যায় থেকে কি পাঠ গ্রহণ করলাম?
1: ভারতের রাজনৈতিক ঐক্য দীর্ঘস্থায়ী না হলেও সাংস্কৃতিক ঐক্য প্রায় চিরদিন এবং সর্বত্র
2: অক্ষুণ্ণ ছিল।
0: প্রশান্তি, প্রশান্তি। ধর্মনিরপেক্ষতা কি?
2: কোন ধর্ম কি না মানা?
0: না, ঠিক নয়। তুমি বলো।
3: ধর্মনিরপেক্ষতার অর্থ হল সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবান হওয়া, অর্থাৎ ধর্মীয় সহনশীলতা।

করেছে সর্বধর্ম সমন্বয় পাঠ। বৎসগণ, তোমাদের পাঠ সমাপ্ত প্রায়, এরপর তোমাদের গমন করতে হবে সেই সব মানুষের কাছে যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রদেশের মানুষ, তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে তোমাদের উপলব্ধি করতে হবে ভারতের অখণ্ড।

0: আপনি কোন প্রদেশ থেকে এসেছেন? আপনার নাম?
1: আমার নাম নীলাময়ী চাকমা।
0: আপনি কোন প্রদেশ থেকে এসেছেন?
1: আমি মিজোরাম প্রদেশ থেকে এসেছি।
0: আপনারা কি দুজনেই ছাত্রী?
2: হ্যাঁ, আমরা ছাত্রী।
0: ধর্মের দিক থেকে আপনি বৌদ্ধ?

0: আপনার এখানে কেমন লাগছে?
1: হ্যাঁ, আমি ধর্মের দিক থেকে বুদ্ধ। বুদ্ধ হওয়ার সত্ত্বেও আমার এখানে খুব ভালো লাগছে। এখানে অনেক ধর্মের লোক আছে, কিন্তু কোনো ধর্মের লোক আমার সাথে কোনো দুর্ব্যবহার করে না। সবাইকে মনে করি যেন আমার ভাই বোন, সব ধর্মের লোক মিলিত হয়েছে এখানে।
0: আমরা ভারতীয় বলে নিজেকে মনে করব, এ ব্যাপারে আপনি কি বলেন?
1: আমি ধর্মের দিক থেকে, ভাষার দিক থেকে আমি মনে করব আমরা ভারতীয়।

0: আপনার নাম?
1: মীনা সিং।
0: আপনি কোন প্রদেশের?
1: আমি পাঞ্জাবের।
0: আপনার কি কখনো মনে হয় এখানে যখন থাকেন অন্য একটা প্রদেশ যা আপনার নিজের নয়?
1: অ্যাকচুয়ালি এখানে সবাই আমাকে এত ইজিলি এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে দ্যাট আই হ্যাভ নেভার ফেল্ট অ্যালাইন হিয়ার।
0: আপনি শিখ ধর্মাবলি জানলাম, আপনার প্রতিবেশীরা আপনাকে অন্য প্রদেশের বা ধর্মের মানুষ বলে অন্য ধর্মের মানুষ বলে আপনাকে আলাদা করে দেখছেন কখনো?
1: না, সেটা কোনোদিন হয়নি, বিকজ এইখানে তো প্রত্যেক রিলিজনে সবাই আছে আর কোনো ডিফারেন্স তো আজ পর্যন্ত বুঝতে পারিনি।
0: আপনার কি মনে হয় একজন লোকের পরিচয় ধর্ম দিয়ে হবে না ভাষা দিয়ে, না সব ভুলে একজন ভারতীয় হিসেবেই লোকের পরিচয় হওয়া উচিত?
1: ফার্স্ট তো বাই ইয়ার ন্যাশনালিটি অ্যান্ড সেকেন্ডলি যে কোনো আপনি ল্যাঙ্গুয়েজ বলেন বা যে কোনো রিলিজনে থাকেন, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইয়ার ন্যাশনালিটি দ্যাট ইজ ইন্ডিয়ান।

0: আপনার নাম?
1: সিরাজউদ্দিন।
0: আপনি কোন প্রদেশের মানুষ?
1: বিহার, বিহার প্রদেশে।
0: এমনি কোন ধর্মের দিক থেকে কিংবা ভাষার দিক থেকে আপনি কোনো অসুবিধা বোধ করছেন এখানে?
1: না, অসুবিধা কোনো, ভাষার দিক দিয়ে কোনো অসুবিধা নেই, ধর্মের দিক দিয়ে কোনো অসুবিধা নেই।
0: আচ্ছা, ধরুন যদি আপনাকে বলা হয় আপনার পরিচয় কি, আপনি কি বলবেন আমি বিহার প্রদেশের মানুষ বা মুসলমান অথবা ভারতীয়, কি বললে আপনি খুশি হবেন?
1: আমি নিজেকে ভারতীয় মনে করলে খুশি হব।

0: My name is Hesargatta Kondappa Srinivas, but my friends affectionately call me as Srinivas.
1: Srinivas, আমাদের পরিচয় কি হওয়া উচিত? আমরা ভারতীয় নাকি বাঙালি, ওড়িয়া, তামিল, তেলেগু কিংবা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আপনার কি মনে হয়?
0: First, you see that we are all human beings. Secondly, that we are Indians. So there is no differentiation between Kannadiga, Telugu, Bengali, etc. আমরা প্রথমে আগে মানুষ এবং তারপরে আমাদের একমাত্র পরিচয় ভারতীয় হওয়া উচিত মনে হয়।

0: এতক্ষণ শুনলেন আলেখ্য এক জাতি এক প্রাণ ভারতবর্ষ। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সারেঙ্গি বাদন শুনবেন ওস্তাদ সুলতান খাঁর পরিবেশনায়। রাগ বসন্ত মুখারী।

এতক্ষণ বসন্ত মুখার্জির আগে ওস্তাদ সুলতান খার সারেঙ্গি বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যা সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী শিলচর।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা, ইএমআই, বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
3: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
5: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি মৌচাক ছবি থেকে, গেয়েছেন মান্না দে।
1: এবার মোলে সুতো হব

ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে হীরক রাজার দেশে ছবি থেকে।

এবারের গানটি গভীর গোপন বৃষ্টি ছবি থেকে। ছবিতে গিয়েছেন অন্বেষা দত্তগুপ্ত।

0: সাধুক্ষণ বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এ কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
4: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
4: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
5: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
3: না ভাই না, জেল যেতে চাই না ভাই। নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
4: আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন দিল ছবি থেকে অনুরাধা পাটওয়াল ও সুরেশ ওয়াদেকরের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি ইশক ছবি থেকে কুমার শানু ও বিভা শর্মার কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি অনুরাধা ও আসু দাসের কণ্ঠে, ছবি সাজেন বিনা সুহাগ।

এবারে গানটি শুনবেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে সচ্চা ঝুটা ছবি থেকে।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ও মা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের পরিবেশনায়।

আধুনিক গান শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এবারের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ প্রথমে সাবিনা ইয়াসমিন ও পরে শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা পপল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई।

0: करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এতে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী।
2: নমস্কার, আমি প্রীতি চক্রবর্তী। আজকে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে ভাগ করতে চলছি। আমি গৃহবধূ এবং একজন শিল্পী। আমি আসামে বড় হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন আর একজন লোকশিল্পী ছিলেন। আমার মাও একটু একটু গান করত, সেই সূত্রে আমি আমার গলায় একটু সুর পেয়েছি। আমি অভয়াপুরী উচ্চ

0: আমি গৃহবধূ এবং একজন শিল্পী। আমি আসামে বড় হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন আর একজন লোকশিল্পী ছিলেন। আমার মাও একটু একটু গান করত, সেই সূত্রে আমি আমার গলায় একটু সুর পেয়েছি। আমি অভয়াপুরী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমাদের বাড়ির পরিবেশটা গানের ছিল, সবসময় গান নাচের পরিবেশ একটা ছিল। আমি স্টেজ প্রোগ্রাম করতাম, তারপর আমার সাথে আমার হাজবেন্ডের দেখা হয়। আমার ওর খুব গলাটা খুব মন ছুঁয়ে যায়, আমার গলাও ওর মন ছুঁয়ে যায়। তারপর একটা রিলেশন হয়, সবার মতে আমাদের বিয়ে হয় 2010-এ। তারপর প্রচুর প্রচুর প্রোগ্রাম করি, প্রচুর স্ট্রাগল করেছি এতটা বছর করছি। 2 বছর পর আমাদের জীবনে একটা ছোট্ট বেবি আসে, আমার ছেলে। ও আসার পর আমার যা অভাব ছিল সে পূরণ হলো। আমি একজন সম্পূর্ণ নারী হওয়ার সুযোগ পেলাম। ওর অবদান অনেকটা, আমাদের সাথে রাত জেগে প্রোগ্রামে যাওয়া কষ্ট করেছে অনেকটা। আমার ছেলেও খুব ভালো গান করে, খুব। শেষে একটা কথা বলবো, আমি খুব লাকি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, আমাকে এতটা সাপোর্ট করে। আমার হাজবেন্ড, আমার ছেলে খুব সাপোর্ট করে। ধন্যবাদ।
1: শুনলেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বললেন প্রীতি চক্রবর্তী। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠানে মুক্তানাথ ও যমুনানাথের পরিবেশনায় লোকগীতি। প্রথমে মুক্তানাথ।

এতক্ষণ মুক্তিনাথের পরিবেশনায় শুনলেন লোকগীতি, এবারের লোকগীতি শুনবেন যমুনানাথের পরিবেশনায়।

0: লোকগীতি শুনলেন, প্রথমে মুক্তানাথ ও পরে যমুনানাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 0384226279 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন তুলসীদাস ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।
4: নাম তোমার।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে রুজবাই ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, সুরের ভেলা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ফেলা অনুষ্ঠান। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো, তাই না? আজ আমি আপনাদের কিছু বলতে চাই। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের জন্য অনুরোধ করা ও গান শোনা, কিন্তু কিছু বন্ধু আছেন যারা এর অতিরিক্ত অনেক কথা বলে অনুষ্ঠানের অনেকটা সময় নিয়ে নেন। তাই আমাদের অনেক বন্ধু অনুষ্ঠানে প্রবেশ করার সময়ই পান না, তাছাড়া অনুষ্ঠানের সুন্দরতাও কিন্তু এতে নষ্ট হচ্ছে। তাই বলছি বন্ধুরা, আমাদের অনেক অনুষ্ঠান আছে, তাই আপনারা অনুষ্ঠানের বাইরের কথা বলার জন্য কিংবা আপনাদের অভিযোগ অনুযোগগুলো উপযুক্ত অনুষ্ঠানে বলার জন্য বেছে নিন। আর এই অনুষ্ঠান শুধু গানের অনুরোধের জন্যই থাকুক, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আসর। হ্যালো।
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে ভুলটি দাস।
0: আচ্ছা আচ্ছা
1: দিদি ভাই, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো, আমার বেলা যে যায়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে
1: দিদি ভাই, আপনার উপস্থাপনা এত সুন্দর, এত ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই।
0: ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন।
1: ভীষণ ভালোবাসি দিদি ভাই, আপনার উপস্থাপনা খুব সুন্দর, অনুষ্ঠানটা খুব সুন্দর, আপনারা
0: অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। শুনুন তাহলে
1: ভাই, আমার সঙ্গে শুনবেন জওহরলাল দাদা ভাই, প্রেমজিৎ ভাই, আশুতোষ দাদা ভাই, আর অবিনাশ ভাই, আর দিদি ভাই আপনিও শুনবেন।
0: নিশ্চয়ই শুনবো। ঠিক আছে,
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: আপনারাও ভালো থাকবেন। নমস্কার
1: নমস্কার।
0: প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, সিবুমি জেলার আনিপুর থেকে।
0: আচ্ছা বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আপনাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে আমাদের আকাশবাণী শিলচরের এই সুরের বেলা প্রোগ্রাম যে সকল বন্ধুরা শুনছেন সবাইকে নমস্কার। আর সত্যি কথা বলতে গেলে আপনার যে উপস্থাপনা বা অনুষ্ঠানে যেভাবে পরিচালনা করছেন, সত্যি মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: প্রথমে একজন শ্রোতা বন্ধু বলেছেন, উনার কথায় আমিও একমত। আসলে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে, ইউ প্রেজেন্টেশন প্রোগ্রাম ভেরি নাইস।
0: ওকে, থ্যাংক ইউ।
1: আর আপনাকে আমি গানের কথা বলে ফেলি, গান যে কোনো শিল্পীর কণ্ঠেই চলবে, শুনিয়ে দিলে গ্রাম ছাড়াই রাঙ্গামাটির এই গানটি শুনে দিবেন।
0: আচ্ছা, ঠিক আছে।
1: আর অনুষ্ঠানটি হয়তো বা এই গানটি যাদেরকে আমি শোনাতে চাই বা এই গানটি শোনার জন্য আমার সঙ্গে রাখছি বন্ধুদেরকে, প্রথমে তো রয়েছেন অনুপ দা, জহর দা, আশুতোষ দা, অবিনাশ থিলি মহাশয়, তারপর মিঠুন চক্রবর্তী, সেতু ভট্টাচার্য, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, তারপর রয়েছেন বুল্টি দাস মহাশয়া, এবং প্রতিভা দত্ত, মনিকা দত্ত। গতদিন প্রতিভা দেবী ফোন করেছিলেন, অনুষ্ঠানের লাইনটা কেটে গিয়েছিলেন নেটওয়ার্কের জন্য, আজকে অনুষ্ঠানে উনাকে ফোন করার জন্য অনুরোধ করছি। রাজা মালাকার মহাশয় খুব ভালো ছেলে, রাজা ভালো লাগে রাজার কথাবার্তা শুনতে। তারপর দেবজিৎ দাস আর কমরুলক মজুমদার, নাসিরুদ্দিন। ঠিক আছে, সবাইকে নিয়ে শুনবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: নমস্কার। এবারের গানটি ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: জয়পুর থেকে বলছি, শান্তা শুক্ল বিদ্যুৎ।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: কেমন আছেন আপনি?
0: আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
1: আমরাও সবাই ভালো আছি।
0: আচ্ছা, তা আজকে কি গান শুনতে চাইছেন বলুন।
1: চিন্ময় চট্টোপাধ্যায় কণ্ঠে আপনার পছন্দ যে কোনো একটি গান শুনুন।
0: আচ্ছা, শিল্পী আপনার পছন্দ, গান আমার পছন্দ, তাই তো?
1: ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে
0: ঠিক আছে,
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এ গানটি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, আমি লালাবাজার থেকে বলছি, রানপুর কাস্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: অনেকদিন পর আসছি, আপনাকে পেলাম।
0: আচ্ছা, সত্যি আমি অনেকদিন পর আপনাদের পাচ্ছি।
1: আর আজকে আমি অনেকদিন পর আজকে মানে লাইনটা অনুষ্ঠান তো শুনি, কিন্তু ফোন ফোন করি না, মানে
0: ঢুকতে একটু অসুবিধা হয়। সবাই একসাথে করে তো
1: সবাই একটু সাথে করে। আরে আরে, আমি ভাবছিলাম যে একটু আমরা সময়ে মানে পুরানো শ্রোতাগুলো আমরা যদি একটু কম ফোন করি, যে নতুন শ্রোতারা তো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
0: বাহ, খুব সুন্দর চিন্তাধারা। বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আজকে গান শুনবো বজ্র মানিক দিয়ে গাতা আষাঢ় তোমার।
0: আচ্ছা, ঠিক আছে।
1: আর তো আপনাদের দিকে কেমন রুদ্র দিচ্ছে?
0: হ্যাঁ, অনেক রোদ দিচ্ছে।
1: হ্যাঁ, আমাদের দিকে অনেক গরম, অনেক রুদ্র।
0: আচ্ছা, ঠিক আছে।
1: কিছু শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনবো।
0: আচ্ছা, বলুন।
1: হ্যাঁ, শুনবেন আমাদের বন্ধু রাজা মালাকার শুনবেন, আর কমরুল ভাই শুনবেন হাইলাকান্দি লফিসর থেকে, আর বাপ্পন আচার্য শুনবেন, অরুণ দাস, টিঙ্কু দাস, আর দেবজিৎ দাস, আর লাভলি বাবলি মৌসুমি রিয়া দাস। আর এই মুহূর্তে যারা বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবেন, কৈলাস শহরের আছেন আশুতোষ দেবনাথ, সংগীতা দেবনাথ, আর অবিনাশ দেবী, মোটামুটি যারা শুনছেন সবাইকে সঙ্গে নিয়ে শুনতে চাই।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান শুনুন শ্রাবণী সেনের কণ্ঠে।
1: তাহলে নমস্কার রাখছি।
0: নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার, আমি কথা বলছি এই মুহূর্তে টিঙ্কু দাস আর বললি থেকে।
0: আচ্ছা আচ্ছা, নমস্কার, কেমন আছেন বলুন?
1: আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন দিদি ভাই?
0: আমরাও ভালো আছি। তা বলুন, কি গান শুনতে চাইছেন? হ্যাঁ বলুন।
1: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে তুমি রবে নীরবে এই গানটি,
0: আচ্ছা ঠিক আছে,
1: আর আমার সাথে শুনবেন শ্রোতা বন্ধুরা। প্রথমে আপনি শুনবেন,
0: হ্যাঁ আমি তো শুনবই,
1: অটকুমার ভট্টাচার্য, জওহরলাল ব্রহ্মণজী, অবিনাশ তেলি, দেবজিৎ দাস, রান্তপুর দাস, সিন্ধু দাস, অরুণ দাস, আর এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান শুনছে সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।
1: নমস্কার।
0: নমস্কার।
2: সবাই নেমে গেল পরের স্টেশনে, চললাম

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আচ্ছা, আপনি রেডিওর পাশ থেকে একটু সরে আসুন।
1: ঠিক আছে, তো আজ গান শুনবো।
0: হ্যাঁ বলুন।
1: আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই গানটি শুনবো।
0: আচ্ছা ঠিক আছে।
1: আমার সঙ্গে রয়েছে উজানগর থেকে জহরলাল বর্মন, আর যারা এই মুহূর্তে রেডিওর পাশে বসে আছেন সবাইকে নিয়ে শুনবেন।
0: সবাইকে নিয়ে শুনবেন। শুনুন তাহলে আপনার পছন্দের গান সুচিত্রা মিত্র ও অন্যান্যদের কণ্ঠে।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: কি ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি, আরো ভালো হয়ে গেছি। ফোনটা লেগে গেছে, আর বিশেষ করে আজকে রবি ঠাকুরের গানের অনুষ্ঠান।
0: হ্যাঁ,
1: আর রবি ঠাকুরের গান আমি তো ভীষণ ভালোবাসি, কি বলবো দিদিকে, মানে একদম ভালো হয়ে যাওয়ার গান রবি ঠাকুরের গান।
0: সত্যি সত্যি, তা কি গান শুনতে চাইছেন আজকে
1: দিদি? আজকে আমাকে শুনে দিন, রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে আধো পরিচয়, আর গানটা হচ্ছে ঘরেতে ভোমর এলো গুনগুনিয়ে। অনেক শিল্পী গেয়েছেন গানটি, তো আপনি যদি আমাকে শুনিয়ে দেন লোপা মুদ্রা, লোপা দিদির কণ্ঠে।
0: আচ্ছা ঠিক আছে, লোপা মুদ্রা মিত্রর কণ্ঠে, ঠিক আছে।
1: আর গানখানা আপনাকে নিয়ে শুনবো, প্রেমজিৎ দাদা, জহরলাল বর্মন মহাশয়, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে তারা আকাশবাণী শুনছেন, সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে।

हेलो हेलो কোনো কারণে আমাদের এই বন্ধুর সাথে কথা বলা হলো না। আসুন শোনা যাক ইন্দ্রনীল সেনের কণ্ঠে এ গানটি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।

0: আচ্ছা আচ্ছা,
1: অবশ্যই ভালো আছেন আপনারা?
0: হ্যাঁ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন।
1: বিশেষ করে কি বলবো, মানে আমাদের সব জায়গায় প্রচন্ড ভীষণ রকমের গরম পড়েছে, তাই না?
0: হ্যাঁ,
1: তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তোবা অনেকটা আমরা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি, কারণ একদিকে বৃষ্টি ছিল, হয়তোবা বৃষ্টিতে অনেকটা কি বলবো মানে ভালো ভালো লাগতো, কিন্তু
0: সেখানে বিপদও ছিল,
1: কি বলবো মানে কাপড় কাপড় চোপড় শুকাতে একটু যেন ভীষণ একটু খারাপ লাগতো। আর এই যে গরম, যে এই গরমটা মানে অসম্ভব গরম, সেটা মানে ইমাজিনের বাইরে, তাই না?
0: প্রকৃতিকে আমাদের মেনে নিতে হবে। বলুন কি গান শুনতে চাইছেন?
1: তো গানটা হলো ওই কিশোর কুমারের গলায় একটা গান আছে, আকাশ ভরা সূর্য তারা, এরকম গানটা। আর আর আরেকটা যাদের নিয়ে মানে এই গানটা আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী আছেন, নাসির ভাই, দেবজিৎ দাস, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, তারপর আমার ছোট ভাই ধর্মনগর থেকে শুনবে অবিনাশ তেলি, তারপর আছেন অম্বালিকা ভট্টাচার্য, সজল দা, তারপর টিঙ্কু দাস, অরুণ দাস, তারপর অবিনাশ দাস, বাবলি লাবলি, রুমা ঝুমা, তারপর বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, তারপর শ্যামলী গঙ্গ চৌধুরী, রাজশ্যাম গঙ্গ চৌধুরী, আর আমাদের অরুণ দাস তো আছে, আর আমাদের আরেক বন্ধুবর কমরুল ভাই, উনি শুনবেন। তো ভালো থাকুন দিদি ভাই,
0: ভালো রাখুন, ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।
0: অনুষ্ঠানের শেষ গানটি শোনা যাক কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো আসরের সময় ফুরিয়ে এলো, তাই যাবার আগে আপনাদের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।

শুনলেন অনুরোধের আসর সুরের বেলা। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গানের অনুষ্ঠানে গান শুনবেন প্রতিষ্ঠা রায়ের পরিবেশনায়।

প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে জাতীয় সংবাদ। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 1টা বেজে 29 মিনিট 53 সেকেন্ড।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপুরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: দুনিয়াকে 130 দেশों से ऊपर बायर आया है। अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है कुछ से बाकी। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं। और सबसे बड़ी खासियत है, इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো

আতঙ্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায়

0: শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরাইন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য আটজন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 6 ভারতীয় এবং 2 ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের 4 ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিক্যাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগ ও দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023 ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য CID DG পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের

0: লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালের 22 নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই তিন দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হল।
1: আকাশবাণী শিলচর।
2: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
3: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
2: সিকেওয়াইসি মানে
3: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
2: বাহ, RBI এ কথা বলে।
3: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
4: আপনার চা, EMI, বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
2: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
4: কি উপায়?
2: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
4: এতই সোজা?
5: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
6: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
7: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
2: RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এবারে লোকগীতি শুনবেন নবীনচন্দ্র খাড়ার পরিবেশনায়।

0: শুনলেন লোকগীতি নবীনচন্দ্র খাড়ার পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ম্যান্ডোলি বাদন, ম্যান্ডোলিন বাদন, সমীর শঙ্কর মোদকের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ গীত শুনলেন দীনানাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

আকাশবাণী শিলচর, শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।

অর্জাপটাই খনালেখা অর্জাইয়া জয়ন্ত কারিগাপসানি খুরাং হা টিমাসা প্রগাম খনালেডু আকাশ সুবানি সিজয় কানে নেপ্রাং টাইলিন মিলি হা দোহা অর্জাইয়া গোপাহ প্রবলনি খুরাং হা অর্জাপটাই খনালেনাং

মৌসে হাজারিকা বনিশ কংহা সাইনটিবা মেংজাং শিবং প্রাংচং জামা নাংবানি উনিয়া লাইলেংহেবা মাইটিটাম হা রাজি হাক্রিপ জাং আরজাশি মাকন্টা মেং রুধে আরজাট্রাম বিশাট্রাম কঠাম জন টামরা কাখা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি হবর জিনে মাইটেকন্ড মাইটেকসনি স্লিং মাইটেনে গ্রেজুয়েট কোর্সা গবামানি এন্ট্রেন্স পরীক্ষা এব বডাইনি সাইনজি জাইখালি আজনাং এব এন্ট্রেন্স পরীক্ষা শিলচর গৌহাটি যোরহাট তেজপুর কক্রাঝার কেলাপিহ রাজনী ক্রিপজাং মাজি জৈতা কেন্দ্রহা মাকটন পেসং আজনাং আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ডিগ্রি কোর্সা গবামানে এপ্লাই খালাইয়ারো বঞ্চিনি এডমিট কার্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট www.aau.ac.in কুরুহি ডাউনলোড খাইপুটু টিহে বসংটু নিকটেনে প্রাঙ্কনারি দো আসাম বিধানসভানে খামকা জিটুবা মেল সেশন হা মেহা মশাইন জিগ্রাউনে মাইক্রো ফাইন্যান্স লোন মাইপাহে সাইলেখা রাজ্যের দলনি এমএলএ অখিল গগৈ মশাইন জিগ্রাউনে মে রিয়াবা মাইক্রো ফাইন্যান্স লোন মাইপাহে সিংরিকি জবনে ঠাইপিন রিবাহা রাজনে রাং নাইসমন্ত্রী জয়ন্ত মল্লেও বরুয়া বেলেবজাং সাইন্টিপ্লাকা মন্ত্রী মংসু বরুয়া সাইন্টিপা আশাবা ব্যাংক বো জালাপুরে সৌসি মশাইন জিগ্রিনে মাইক্রো ফাইন্যান্স নি লোন লাকসি অর্জিং কন্ড মনে বাংডোহি রুপিয়া মাইক্রো ফাইন্যান্স কে কাজারি ভারত রং সুপিনবা নিপ্রাং সগবনে স্কিম নি তারাজাং লাইলেংবা রিজিংগ্রিনে মাইটা কনসে হা মাটিম জিসনিতা বেশং লন্ড্রিয়া বা হসম টুন জাং গ্রাউটো হাবু মরে প্রলাইহি রং সুপিনমা নাংবা নিপ্রাং সগবা কেলাপহি মাংসাসা নাংজামেবা হাবা আজৌ হিটি হিটি কাটি মন্ত্রী মংসী বরুয়া মেল সেশন হা শান্তি পাবা ওডেহে এব মাইটি হা রাইজে রাউনে হাম্বা নিকলাইহি হাম্বা হাবা শুনিয়াবা ওয়েলফেয়ার স্কিম ইউনিয়ন রাজাং কোটি বেসং এফআইডি কাটিটি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শান্তি ভাবা শিলচর টাউনে মাজরাটা সমাজ স্লামকনে খায়েবা হসম গ্রাউসি জহি মেয়া প্রং গন্টে জিগেজার বুবলিয়া টাউনে সাউথ সিটি হসপিটাল নসকংহা জাজো এটেনে খামজন লইবা এলে খামজন লইবাহা মেহেরপুর হাফাইহা লামা গাউয়েবা জাতাই ব হাফাইহা গাড়ি লামা বজাব নাংবানে ডিবেন সবাই ট্রাফিক পুলিশ সয়েবা আইন বাইকলাই গাড়ি সংটরি বাউডারে লামা হাডি বজম থয়েবা এদিবাসী ডিবেন সবাই মাইপাহি বজম জাবাহা গাবাইয়ারাও জার জানে বাউটাই শান্তিকা এবব হসম বজংনি কেটেনিপ্রং ডিফেন্স পাইপলাইন মানে জেলা নাইস বসংনে ফাইগিনা বা শিকুরকালি সে বসাইন বুবলি কাটাউরিকা ওটাতে বসাইন বুবলিনি বিসিংহা ডিফেন্স পাইপলাইন আর টিকেটে ফাইগিনা বা সিংসিকালি নিপ্রং আশাবা যাতে নিপ্রং দামা নাংলা পুরে টিহি খামজন লাই এরাও নেই কেটে নিপ্রং গ্রাউজমা এরাও নে শান্তি পা গ্রাউজমা চাং গ্রাউজমা পরিবা ডিন্ডে রানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনা বুবারি বসে নিজে নিটি মাসা প্রমা দৌ নাং জাপ্রুটেজ এখন টকলা নালে নিন সাইনচিনি গ্রাউজমা প্রোগ্রাম খানায় রসিনে হামচো মাকা সো মাকা নারপিন লাহি দিনে নিজে নিটি মাসা প্রোগ্রাম এরানিং সুজম গার্ডু জুটাই

0: কিছু নাই।
1: রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন পণ্ডিত শ্যামল লাহিড়ির কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে রাত 10:00। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 15 জুলাই 2026 ইংরেজি বুধবার সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা সকাল 6:10, সকাল 6:30 খেতে খামারে, সকাল 6:35 ও বেলা 1:40 লোকগীতি শুনবেন রঞ্জিত পুরকায়স্থির পরিবেশনায়, সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তনুশ্রী বসু সরকার সকাল 7:40 ও দুপুর 1:15। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। আধুনিক গান শুনবেন সকাল 8:40 শক্তি ঠাকুরের কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 7:15। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন পার্থ বসুর সেতার বাদন ও রাত 10:00 তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 গিরিজাদেবীর কণ্ঠে খেয়াল শুনবেন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, বেলা 11:00 শুনবেন গজল নীনা রাজেন্দ্র মেহতো ও কে এল সাইগেলের কণ্ঠে। বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী, এর অব্যবহিত পরি লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসি রহমানের কণ্ঠে। বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা, দুপুর 2:00 জয়ন্তী ভট্টাচার্যের কণ্ঠে ভজন শুনবেন। নজরুলগীতি শুনবেন দুপুর 2:30 জয়শ্রী বর্ধনের পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মৃগাঙ্ক দাসের গিটার বাদন শুনবেন দুপুর 2:45 ও রাত 8:30 শুনবেন ইকবাল হোসেন খানের সারেঙ্গি বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35, দুটি পাতা একটি কুড়ি অনুষ্ঠান সন্ধে 6:15, বিকেল 6:45 চাষ আবাদের কথা, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কথা বলবেন নির্মল সরকার। রাত 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে পুরীর শ্রীজগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে প্রাক উন্মোচন অনুষ্ঠান। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।
2: বাহ, কি সুন্দর হাতের কাজ!
3: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
4: বিজ্ঞাপন কোথায় দেব?
2: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
4: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
5: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
1: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, এতে প্রথম গানটি শুনবেন সপ্তপদী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন সপ্তপদী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনবেন অটোগ্রাফ ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে।

0: এবারের গানটি শুনবেন ইন্দ্রাণী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের কণ্ঠে।
1: ছোট ক্ষতি নেই আকাশ তো বড়,

পারবো না আমি ছাড়তে তোকে, ছবি থেকে নাকাশ আজিজ, মোনালি ঠাকুর ও অন্যান্যদের কণ্ঠে। এবারের গানটি শুনবেন ধূমকেতু ছবি থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা, ইএমআই, বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
3: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
5: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরের প্রথমে আমরা শুনব একটি আলোচনা, আধুনিক চাষবাস। আর এ নিয়ে আলোচনা করছেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা শুরু হওয়া বলে ধরা যায়।
2: আচ্ছা, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা, তাই তো? ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে যেটা আপনি বললেন, গ্রহণ করার কি কি রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থা?
1: প্রথম সবুজ বিপ্লব হওয়ার আগে কৃষিকে সাধারণত স্থানীয় জাত, খুব কম পরিমাণে সার প্রয়োগ এবং জলসেচের ব্যবস্থা ছিল। এর ফলে শস্যের উৎপাদন হয়েছিল কম, যা বর্ধিত জনসংখ্যার জন্য পর্যাপ্ত ছিল না। এই জন্য কৃষি বিজ্ঞানীগণ অধিক উৎপাদনের জন্য এক বিকল্প পদ্ধতি উদ্ভাবন করার চেষ্টা করেছিল এবং শেষে বিভিন্ন নয়া কৃষি পদ্ধতি উদ্ভাবন হয় এবং এখনো এই কৃষি পদ্ধতি অব্যাহত আছে।
2: আধুনিক কৃষি ব্যবস্থায় কি কি পদ্ধতি প্রচলন হয়েছে বা একটু যদি বলেন বিস্তৃতভাবে?
1: আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলিত পদ্ধতিসমূহ হল, প্রথমতে জাত। কৃষিতে যতটি প্রযুক্তি ব্যবহার হয়ে আছে তার মধ্যে শস্যের জাত নির্বাচন হল সবচেয়ে কম খরচের প্রযুক্তি।
2: আচ্ছা,
1: অধিক উৎপাদনের জন্য উচ্চ উৎপাদনশীল জাত নির্বাচন করা খুবই প্রয়োজন। এই জাতগুলির বিশেষ বৈশিষ্ট্য হইল, এগুলি বেটে সারের জন্য অধিক সংবেদনশীল এবং কম দিনে ফল পাওয়া যায়। এই জাতগুলি বেটে হওয়ার জন্য অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে পড়ে যায় না।
2: তো জাতগুলি বেটে হওয়ার জন্য বলছেন যে অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে তা পড়ে যায় না।
1: আমি দ্বিতীয়টা আমি সার প্রয়োগের কথা বলবো। আধুনিক কৃষি ব্যবস্থার সার প্রয়োগ এক অপরিহার্য প্রযুক্তি। শস্যের জাত এবং জমির উর্বরতা শক্তির উপরে নির্ভর করে জমিতে সার প্রয়োগ করা বাঞ্ছনীয়।
2: আচ্ছা,
1: তারপরে আমি বলবো জলসেচের ব্যবস্থার উপরে। আধুনিক কৃষি ব্যবস্থার অধিক সার প্রয়োগ করা যায় এবং ভাল ফলন পাওয়ার জন্য জলসেচের ব্যবস্থা করা অপরিহার্য। শস্যের বৃদ্ধিকালে বিভিন্ন সময়ে শস্যের প্রয়োজন সাপেক্ষে জলসেচ করা দরকার। তারপরে একটা অতি ইম্পর্টেন্ট ব্যবস্থা হয়েছে শস্য রক্ষা ব্যবস্থা,
2: এটা আপনি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলছেন এটাকে।
1: আধুনিক কৃষি ব্যবস্থায় শস্যের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করার জন্য শুধু রাসায়নিক কীটনাশক ব্যবহার হয় না, সুসংহত শস্য রক্ষা করাটাই এই সময়ের দাবি। এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধক্ষম জাতের ব্যবহার, কোয়ারেন্টাইন ল, এটা আমি বাংলায় জৈবিক ব্যবস্থা এবং অন্য ব্যবস্থার সঙ্গে রাসায়নিক ব্যবস্থা সুন্নতভাবে ব্যবহার করা হয়।
2: তো এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধক্ষম জাতের ব্যবহার করতে হবে, আর জৈবিক ব্যবস্থা বা অন্য ব্যবস্থা তাহলে রাসায়নিক ব্যবস্থা সুসংগতভাবে ব্যবহার করতে হবে, তাই তো?
1: হয়।
2: আচ্ছা,
1: তারপরে আমি বলবো শস্য বর্তন বিষয়ে অল্প। জমির উর্বরতা শক্তি বজায় রাখা এবং জমিতে থেকে যাওয়া

0: রোগ পোকা দমন করা ছাড়াও জমির বার্ষিক মোট উৎপাদন বৃদ্ধি করার জন্য বিজ্ঞানসম্মতভাবে শস্যাবর্তন করা খুবই প্রয়োজন। শস্যাবর্তনে অন্তত একটি মাজতীয় লেগিউম শস্য অন্তর্গত করা দরকার।
1: আচ্ছা, সেটি ডাল জাতীয় শস্যের
0: ডাল জাতীয়
1: শস্যের চাষ করতে বলছেন, যেটা নাইট্রোজেন সারের জন্য আমরা বলে থাকি। তো 60 দশকের পরে আমরা বলবো যে কৃষি ব্যবস্থায় কি ধরনের উন্নতি বা উপলব্ধি হয়েছে।
0: 60 দশকের পরে কৃষি ব্যবস্থা উপলব্ধি সমূহ হলো মাল্টিপল ক্রপিং বলি বলা হয়। মাল্টিপল ক্রপিং
1: অর্থাৎ পর্যায়ক্রমিক শস্য চাষ, যেটা আমরা বলি
0: বহুমুখী শস্য। কৃষিভূমির ক্রমবর্ধমান সংকোচনের ফলে অধিক উৎপাদনের জন্য বছরের প্রতি একক জমিতে 2 বা 3টি শস্যের চাষ করা পদ্ধতি অবলম্বন করাটাই হল মাল্টিপল ক্রপিং। এই পদ্ধতির ফলে প্রতি একক জমি থেকে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা যায় এবং মোট উৎপাদন বাড়ে। তারপর আছে আমার ইন্টারক্রপিং। এই পদ্ধতিতে একটি প্রধান শস্যের মধ্যবর্তী জায়গায় অন্য একটি শস্যের চাষ করা হয়। 2টি শস্যের নির্বাচন এমনভাবে করা যায় যাতে একটির সঙ্গে অন্যটির কোনো ধরনের প্রতিযোগিতা থাকে না। এই পদ্ধতিতে এক সময়ে একটি জমি থেকে বিভিন্ন শস্যের উৎপাদন হয় এবং মোট উৎপাদন বাড়ে।
1: তারপরে আমরা আসতে পারি সুসংগত কৃষি ব্যবস্থা নিয়ে।
0: এই ব্যবস্থায় একজন কৃষকের জমিতে কৃষি ছাড়া অন্য উৎপাদনমুখী ব্যবস্থা যেমন পশুপালন, মীন পালন, রেশম, হাঁস মুরগি পালন প্রভৃতি সংযোজন করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের উৎপাদন অসম্ভব এবং কৃষকের সম্পদ ভালোভাবে ব্যবহৃত হওয়ার ফলে মোট উৎপাদন বাড়ে। এই ব্যবস্থার ফলে কৃষকের আর্থসামাজিক ব্যবস্থায় প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। তারপরে আমি কৃষি উদ্যোগের কথা বলতে পারি। আধুনিক কৃষি ব্যবস্থার প্রায় 90 দশক থেকে কৃষিকে উদ্যোগ হিসাবে বিবেচনা করা হয়েছে, যেখানে লাভই হল মুখ্য উদ্দেশ্য। কৃষি উদ্যোগে লাভই হল মুখ্য উদ্দেশ্য। অধিক লাভের জন্য প্রতি একক জমি থেকে অধিক উৎপাদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি একক উৎপাদনের খরচও কম করতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থা এই দশকের আর কৃষি তারপরে আলোচনা করব কৃষি যান্ত্রিকরণের উপরে। এই প্রযুক্তিতে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জামের উদ্ভাবন ও সঙ্গে এর ব্যবহার করার ফলে কৃষি ব্যবস্থার আগে ব্যবহৃত হওয়া জীবশক্তি বায়োএনার্জি বলে
1: জৈব শক্তি
0: অন্য কাজের জন্য উপলব্ধি হয়েছে। এছাড়া কৃষির বিভিন্ন প্রক্রিয়া কম খরচে এবং কম সময়ে করা সম্ভব হয়েছে। ক্রমাগত জমি বিভাজনের ফলে আমাদের এই অঞ্চলে ইয়ার সুফল গ্রহণ করতে পারছে না।
1: কৃষি যান্ত্রিকরণের কথা বলছেন।
0: আমি তারপর আলোচনা করব জমির স্বাস্থ্য অটুট রাখা সয়েল বলা হইতে। আধুনিক কৃষি ব্যবস্থা জমির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তি বজায় রাখার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার কম করে তার বিকল্প হিসেবে জীবাণুসার এবং জৈব কীটনাশক ব্যবহারের উপায় উপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
1: সেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জীবাণু রাসায়নিক সারটা ব্যবহার না করে বিকল্প হিসেবে জীবাণুসার জৈব কীটনাশক বা কেঁচু সার এই ধরনের বিভিন্ন রকম সার ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন সময়ে।
0: এছাড়া আগে জমি পরীক্ষা অপরিহার্য যাতে প্রয়োজন ছাড়া বেশি সার প্রয়োগ করা হয় না।
1: আচ্ছা,
0: তারপর আমি একটা কথা কইব যে জৈব কৃষি ব্যবস্থা অর্গানিক বলি কয়। 20 শতিকার শেষের দিকে এই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এই ব্যবস্থাত জমিতে শুধু জৈব উৎপাদন করা হয় যাতে গুণগত মানের শস্য উৎপাদন হয় এবং আন ইকোসিস্টেমের উপরে ক্ষতি হয় না। ভারতবর্ষের এক জনবহুল দেশে এই প্রযুক্তি ব্যবহার খুব সীমিত বলে মনে হয় আমার।
1: আচ্ছা,
0: তারপরে আমি বলবো পোস্ট হারভেস্টের উপরে। শস্য বিশেষে

0: উৎপাদনের প্রায় 10-35% নষ্ট হয়ে যায়। এই অংশ নষ্ট না হওয়ার জন্য বিভিন্ন পোস্ট হারভেস্ট টেকনোলজি উদ্ভাবন হওয়ার পরে ব্যবহার হয়ে আসে, এর ফলে কৃষকের উৎপাদন থেকে বেশি লাভ হয়েছে। তারপরে আমি বলবো একটু বর্তমানে খুব ইম্পর্টেন্ট এটা মার্কেটিং,
1: গুরুত্বপূর্ণ
0: আধুনিক কৃষি ব্যবস্থার মার্কেটিং হয়েছে নয়া সংযোজন। যেহেতু কৃষিকে একটি উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং মুক্ত কৃষি বাণিজ্যের জন্য মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। মুক্ত কৃষি বাণিজ্যের ফলে কৃষকের পৃথিবীর যে কোনো জায়গায় নিজের উৎপাদিত সামগ্রী আদি লাভে বিক্রি করার সুবিধা হয়েছে,
1: অধিক লাভ করতে পারে। যাতে
0: এই ব্যবস্থায় বর্তমানে FIG ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ, CIG কমন ইন্টারেস্ট গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ SHG প্রভৃতি গঠন হওয়া একটি লক্ষণীয় পদক্ষেপ।
1: আচ্ছা, তো আধুনিক কৃষি ব্যবস্থায় অনেক সুবিধা থাকার পরেও এর প্রভাবটা কম কেন?
0: আমাদের অঞ্চলে কৃষিকে এখনো উদ্যোগ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এছাড়া অধিকাংশ কৃষকের লেখাপড়া জানে, এছাড়া কৃষকের আর্থিকভাবে দুর্বল, সময় মতো কৃষি সামগ্রী সার ও বীজ পাওয়া যায় না। আধুনিক কৃষি ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য করার জন্য এই সময় দরকার হবে অধিক প্রশিক্ষণ, প্রদর্শনমূলক খেতি প্রভৃতি।
2: এতক্ষণ শুনলেন একটি আলোচনা, আধুনিক চাষবাস, আর এ নিয়ে আলোচনা করলেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার। তো এবারে আমাদের আসরে আছে একটি কথিকা, ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ, আর এ নিয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ নবজ্যোতি ভূঁইয়া। তাহলে আসুন শোনা যাক এই কথিকাটি।
3: আসামের মাটি ও আবহাওয়া ধান উৎপাদনের জন্য অনুকূল। বরাক উপত্যকায় ধানের চাষ মোট 3 মরশুমে করা যায়। মার্চ এপ্রিল হইতে জুন জুলাই পর্যন্ত আউশ ক্ষেত, জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সাইল, তথা নভেম্বর ডিসেম্বর হইতে এপ্রিল মে পর্যন্ত বরুয়া চাষ করা যায়। চাষ হওয়া মোট জমির পরিমাণ অনুযায়ী সাইল হয়েছে ধান চাষের প্রধান মরশুম। বরাক উপত্যকাতে ধান চাষের বেশিরভাগ জমি নিচু জমি। এই জমিগুলি কৃষিকালের বেশিরভাগ সময়ই জলের নিচে থাকে। এই মরশুমে কৃষিকালের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকে জন্য বরুয়া মরশুম থাকি এহার গড় উৎপাদন কম হওয়া দেখা যায়। এই মরশুমে ধান চাষের সময় কিছু দরকারি কথা মনে রেখে চললে অধিক ফলন পাওয়া সম্ভব হয়। জাত নির্বাচন, জমি অনুযায়ী ধানের নির্দিষ্ট জাত নির্বাচন করে নেওয়া অত্যন্ত দরকারী। উঁচু, মধ্যমীয়া তথা নিচু জমি অনুযায়ী দরকারী জাত বেছে নিতে হয় যাতে অধিক ফলন পেতে পারি। ইহার জন্য অধিক ফলনশীল উন্নত জাতসমূহ বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আসাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হয়েছে। উঁচু তথা মধ্যমীয়া জমির জন্য উপযোগী জাত হয়েছে রঞ্জিত, বাহাদুর, পিয়লি আদি। নিচু জমির জন্য জলের ডুব সহনশীল জাত হয়েছে জলশ্রী, জলকুয়রী, স্বর্ণশাবন আদি। বহুশস্যীকরণ ব্যবস্থায় চাষের উপযোগী জাত হল সত্যরঞ্জন, বসুন্ধরা, TTB 404 আদি। এই জাতসমূহ মধ্যম সময়সীমার জাত। কম সময়সীমার উন্নত জাত হয়েছে লুইট, কপিলি, দিশাং আদি। এই জাতসমূহ বন্যার পরে চাষ করার জন্য উপযোগী। কোনো কোনো অঞ্চলে জল বেশি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে ধান রোপণ সম্ভব হয় না। এইগুলি অঞ্চলে জল কমে যাওয়ার পর দেরি করে রোপণের জন্য বয়স্ক চারা রোপণ করার উপযোগী জাতের চাষ করা প্রয়োজন। এই ধরনের জাত হয়েছে প্রফুল্ল, গীতেশ, ধীরেন্দ্র অথবা MSC 9 আদি। বিরইন ধানের ক্ষেতের জন্য উন্নত জাত হয়েছে ভোগালী, আঘুনি আদি। এই ধরনে সুগন্ধযুক্ত ধানের জাত হয়েছে কেতেকী জহা, বকুল জহা আদি। বীজ নির্বাচন

অশোধন। জাত নিৰ্বাচনৰ পৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়টি হৈছে বীজ নিৰ্বাচন। বীজৰ উৎস প্ৰকৃত তথা বিশ্বাসযোগ্য হোৱা দৰকাৰ। ভাল ফলনৰ জন্য বীজ প্ৰামাণিকৃত হতে লাগে। কোনো উৎস থেকে সংগৃহীত বীজ 3 বছৰ পৰ্যন্ত চাষ কৰি তাৰপৰে পৰিৱৰ্তন কৰি নতুন বীজ সংগ্ৰহ কৰা দৰকাৰ। ধান চাষে হোৱা ৰোগগুলিৰ মধ্যে বীজ সৈতে সৃষ্ট অনেক ৰোগ হোৱা দেখা যায়। এই ৰোগগুলিৰ প্ৰতিকাৰৰ জন্য বীজ শোধন অতি গুৰুত্বপূৰ্ণ। এই প্ৰক্ৰিয়া 2 পদ্ধতিতে কৰা যায়। আৰ্দ্ৰ পদ্ধতিতে প্ৰতি কেজি বীজৰ জন্য 2.5 গ্ৰাম ডাইথেনেম 45 বা মেনকজেব নামক ঔষধৰ পাউডাৰ 1 লিটাৰ জলে মিশ্ৰণ কৰি এই মিশ্ৰণে বীজ 24 ঘণ্টাৰ জন্য ডুবাই ৰখা প্ৰয়োজন। শুষ্ক পদ্ধতিতে 1 কেজি বীজে উপৰোক্ত ঔষধৰ 2.5 গ্ৰাম মিশ্ৰণ কৰি এটা পাত্ৰই 5 মিনিটৰ জন্য ভাল কৰি মিশ্ৰণ কৰোতে দৰকাৰ। হালিতোলা তৈরি ও বীজ বপন। হালিতোলা একটু উঁচা করে 6 মিটার বেদ ও 10 মিটার দৈর্ঘ্য ধরে তৈরি করতে হয়। এই ধরনের একটি বীজ তোলায় 650 গ্রাম থেকে 1 কেজি বীজ বপন করতে পারি। প্রয়োজনুসারে একটা বীজ তোলায় 20 থেকে 30 কেজি পচন সার, 80 গ্রাম ইউরিয়া, 80 গ্রাম সুপারফসফেট ও 40 গ্রাম MOP দেওয়া দরকার। বীজ বপন থাকি 25 থেকে 30 দিনের মধ্যে চারা মূল মাঠে রোপণ করা প্রয়োজন। মূল মাঠে চারা রোপণ এই বিষয়টি মুখ্য তথা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মূল মাঠে চারা রোপণের সময় কৃষক বন্ধুরা সময় ও কষ্ট কম করার জন্য লাইন চারা বা সারিবদ্ধ না করিয়া চারা রোপণ করে। এই ধরনের ব্যবস্থায় 1 বর্গমিটার জমিতে অতি বেশি 20 হৈতে 22 পর্যন্ত গাছ রোপণ করা দেখা যায়। কিন্তু ধানের উন্নত ফলনের জন্য এক নির্দিষ্ট পরিমাণের জমিতে নির্দিষ্ট দূরত্বই সারিবদ্ধভাবে রোপণ করে এক নির্দিষ্ট সংখ্যক চারা রোপণ করা দরকার। এই ধরনের 15 সেন্টিমিটার গাছের মাঝে আর 20 সেন্টিমিটার লাইনের মাঝে দূরত্বই চারা রোপণ করলে 1 বর্গমিটার জমিতে মোট 33টা চারা রোপণ হয়। কৃষক বন্ধুরা সারিবদ্ধভাবে চারা রোপণ না করলেও এই সংখ্যাটি মেনে চললে ভালো ফলন পেতে পারে। রোপণের সময় প্রত্যেক গোছায় 1টি অথবা 2টি চারা দেওয়া দরকার। চারা রোপণের গভীরতা 3 থেকে 4 সেন্টিমিটার হইতে লাগে। অধিক গভীরতায় চারা রোপণ করলে চারাগুলি নষ্ট হওয়া দেখা যায়। রোপণের 7 থেকে 10 দিনের পর নষ্ট হওয়া গাছগুলি পুনৰ রোপণ করা উচিত। মাটি পরীক্ষা ও সার প্রয়োগ। কৃষক বন্ধুরা চাষ করার আগে মাটি পরীক্ষা করে নেওয়া দরকার। এই জন্য নিজের জমির মাটি নির্দিষ্ট পদ্ধতিতে সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পরীক্ষা করে মাটিত থাকা বিভিন্ন উপাদানগুলির পরিমাণ জেনে নেওয়া প্রয়োজন। ইহার উপর ভিত্তি করে নির্দিষ্ট হারে সার প্রয়োগ করতে লাগে। মাঠে প্রচুর জৈব সার প্রয়োগ করা উচিত। উন্নত ফলনের জন্য 60, 20, 40 কেজি হিসাবে প্রতি হেক্টরে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সার প্রয়োগ করা দরকার। এই হিসাবে প্রতি বিঘা জমিতে 18 কেজি ইউরিয়া, 17 কেজি সুপার ও 9 কেজি MOP প্রয়োগ করা উচিত। ইউরিয়া সারগুলি সমান 3 ভাগ করে 1 ভাগ রোপণের সময় বাকি সারগুলির সঙ্গে তথা অন্য 2 ভাগ 1 মাসের অন্তরালে প্রয়োগ করা উচিত। পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ। ধান চাষের অনিষ্টকারী পোকামাকড় হৈছে মাঝরা পোকা, গান্ধি পোকা, পামরি পোকা, গলমিজ আদি। গুরুত্বপূর্ণ রোগগুলি হৈছে ব্লাস্ট, ব্যাকটেরিয়াল ব্লাইট, সিথ ব্লাইট আদি। রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধী জাত ব্যবহার, বীজ শোধন, সুষম সার প্রয়োগ, পরিষ্কার চাষ ব্যবস্থা, পটাশের বর্ধিত পরিমাণ, কম মাত্রার নাইট্রোজেন ও প্রয়োজন সাপেক্ষ রাসায়নিক কীটনাশক ব্যবহার করা উচিত। ধান কাটা। সাধারণত কৃষক বন্ধুরা নিজের সুবিধা অনুযায়ী ধান কাটিতে কোনো সময় বেশি পলম হয়ে যায়। এই জন্য উৎপাদনের যথেষ্ট ক্ষতি হয়। এই জন্য ধানের 50% ফুল ফুটার দিন ধরে 30 দিনের পর ধান কাটার জন্য প্রস্তুত হয়। ধান কাটার 10 থেকে 15 দিনের আগে মাঠের জল বের করে দিতে লাগে।

0: এই উপায়গুলি অৱলম্বন কৰে, কৃষক বন্ধুৰা চাইল ধান চাচে অধিক ফলন পেতে পাৰে।
1: তো কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি কথিকা, ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ। আর এ নিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ নবজ্যোতি ভূঁইয়া। তো এবারে আমাদের আসরে আছে একখানি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। তো এবারে আপনারা শুনুন একটি লোকগীতি সহজ মার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন একটি লোকগীতি সহজ মার কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সব সময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোড শেডিং, শহর থেকে

0: কোনো রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন থ্রি ইডিয়টস ছবি থেকে, শান্তনু মৈত্র এবং শানের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ব্ল্যাকমেল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:34:43। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ এবং তারপরে শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে।

0: নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের

0: of people across the world.
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
1: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ ওসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ, কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 23 অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন।

0: পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे एमओयू साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা পিইজি প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম সরকারের রাজ্যে ১৪টি নতুন চক্র আধিকারিকের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত, ৬টি জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য গঠন করা মন্ত্রী পর্যায়ের কমিটি তার প্রতিবেদন দাখিল করেছে বলে মন্ত্রী ডাক্তার রনোজ পেগুর প্রকাশ, রাজ্য সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা প্রদানের জন্য মাসে ৪৯.৮২ কোটি টাকার প্রয়োজন হবে বলে অর্থমন্ত্রীর ঘোষণা, এবং গত ২৪ ঘণ্টায় কাটিগড়া ও শিলচর থানা এলাকা থেকে ১৬,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, হাইলাকান্দির বরজুড়া এলাকা থেকে ৬০০ কার্টন অবৈধ ঠান্ডা পানীয় উদ্ধার, শ্রীভূমি থেকে ৮০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। রাজ্য সরকার গণপ্রশাসন এবং জনসেবা প্রদান ব্যবস্থার উন্নয়নের জন্য ১৪টি নতুন চক্র আধিকারিকের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাছাড় জেলার বরখলা, ধলাইসহ মধ্য গুয়াহাটি, পাকা বেদবাড়ি, চেঙ্গা, সৃজনগ্রাম, বীরসিং, জারোয়া, খোয়াং, জলেশ্বর, নাওবৈচা, ডিগবয়, মাকুম, রঙাপাড়া এবং বিহালিতে এই নতুন রাজস্ব চক্র গঠন করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিধানসভায় একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার সঙ্গে রাজস্ব চক্রের সীমানা সংযুক্ত করা হবে। বর্তমানের চক্র আধিকারিকদের কাজের বোঝা লাঘব করা এবং অত্যাবশ্যকীয় রাজস্ব সেবাসমূহ জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনিক দক্ষতা এবং জনসাধারণের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

0: বহুকেইটা সমষ্টিত ৰেভিনিউ চাৰ্কল সমষ্টি ভিত্তিক হোৱা নাই আৰু আমাৰ বহুত ক্ষেত্ৰত দেখা যায় যে এটা সমষ্টিৰ ৰেভিনিউ চাৰ্কল বা ৰেভিনিউ ভিলেজ আন এটা সমষ্টিৰ লগত জড়িত হৈ আছে আৰু কৰবাত কৰবাত আন এটা জিলাৰ লগতো জড়িত হৈ আছে আৰু কিছুমান সমষ্টিত ৰাজহ চক্ৰ নাই। তাৰ পৰিপ্ৰেক্ষিততো ই কাষৰ সমষ্টিসমূহৰ লগত সংলগ্ন হৈ আছে। আজি আমি BTCৰ ক্ষেত্ৰত এক্সাৰচাইজটো কৰা নাছিলো কিন্তু আন 105টা সমষ্টিৰ ক্ষেত্ৰত আমি এক্সাৰচাইজ কৰিছিলো। সেইবাবে আজি আমি এটা প্ৰথম পৰ্যায়ত এটা এছেছমেণ্ট কৰি জিলা উপায়ুক্তসকলক মই দুদিনৰ ভিতৰত আমাক প্ৰস্তাৱ পঠাব কৈছো যে কোনো সমষ্টিৰ গাঁও যাতে MLA এৰিয়াৰ বাহিৰত নাথাকে।
1: ডক্টর শর্মা বর্তমানের কোন রাজস্ব চক্র প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ বন বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে রাজ্যের বনাঞ্চল সংরক্ষণ তথা সুরক্ষা অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থার পর্যালোচনা করেন। এর পূর্বে ডক্টর শর্মা মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সব জেলার আয়ুক্ত এবং চক্র আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে অধ্যক্ষতা করে রাজস্ব চক্রের সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কিত কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন। 6টি জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি পর্যালোচনা করার জন্য গঠন করে দেওয়া মন্ত্রী পর্যায়ের কমিটি তার প্রতিবেদন দাখিল করেছে বলে রাজ্যের সমতল উপজাতি পরিক্রমা বিভাগের মন্ত্রী ডাক্তার রনোজ পেগু জানিয়েছেন। বিধানসভায় বিরোধী দলের নেতা ওয়াজিদ আলী চৌধুরীর উত্থাপন করা বিষয়টির উত্তর দিয়ে মন্ত্রী বলেন, নতুন করে প্রস্তাবিত উপত্যকা জনজাতি শাখার অধীনে সমতল উপজাতি, পার্বত্য উপজাতি এবং সংরক্ষণের বিষয় সম্পর্কে দেওয়া পরামর্শবলী সহ উপজাতি মর্যাদা প্রদান সম্পর্কিত মূল প্রস্তাবসমূহের কোন ধরনের পরিবর্তন করা হয়নি। শ্রী পেগু বলেন, প্রস্তাবগুলি রূপায়ণের পর মরান ও মটক সংগঠনগুলি জাতি সংক্রান্ত বিজ্ঞানের সংশোধন চেয়ে দাবি উত্থাপন করে এবং সরকার আসাম জনজাতি এবং তপশিলী জাতি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে এই সংশোধনী মেনে নিয়েছে। ডাক্তার পেগু বলেন, বিধানসভা নির্বাচনের জন্য এই সংশোধিত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়নি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে সংশোধনীসমূহে অনুমোদন জানিয়েছেন এবং যাবতীয় প্রক্রিয়া শেষে সংশোধিত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল বরাং এই জনগোষ্ঠীগুলির দাবি প্রত্যাখ্যান করেননি। রাজ্যের কৃষকদের ইউরিয়া সহ ন্যানো ইউরিয়ার মতো অন্য সার কেনার জন্য ব্যবসায়ীরা উৎসাহ দেওয়ার পরিবর্তে চাপ সৃষ্টি করলে শাস্তির সম্মুখীন হতে হবে বলে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা আজ বিধানসভায় ঘোষণা করেছেন। তিনি বলেন, একাংশ অসাধু সার ব্যবসায়ী ইউরিয়ার সঙ্গে অন্য সার ক্রয় করার জন্য কৃষকদের বাধ্য করেন। এ ধরনের বেআইনি কাজ করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শ্রী হাজারিকা বিধানসভায় স্পষ্ট করে দিয়েছেন। রাজ্য সরকার সব জেলা আয়ুক্ত, জেলা কৃষি আধিকারিকদের নিয়মিতভাবে সার বিক্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন। সারের যোগান, মজুদ ও বিক্রয়ের ব্যবস্থাবলী পর্যবেক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রতিটি জেলায় সার ক্রয় বিক্রয় পর্যবেক্ষণ করার জন্য জেলা আয়ুক্তের অধীনে টাস্ক ফোর্স এবং পঞ্চায়েত সমূহের কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় 7,000-এরও বেশি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে স্বচ্ছভাবে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা দিতে হলে মাসে অনুমানিক 49,82,00,000 টাকার প্রয়োজন হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আজ বিধানসভায় জানিয়েছেন। বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্ধিত হারের 60% মহার্ঘ ভাতা চলতি বর্ষের জুন মাসে বেতন পেনশনের সঙ্গে জুলাই মাসে দেওয়া হয়েছে। রাজ্যের কর্মচারীদের জন্য বর্ধিত হারে 60% মহার্ঘ ভাতা ঘোষণা করা রাজ্যগুলির মধ্যে আসাম অন্যতম বলে তিনি জানান। এ পর্যন্ত 58% থেকে 60% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে শ্রী বড়ুয়া জানিয়েছেন। উল্লেখ্য, আসাম বিধানসভার ষোড়শ অধিবেশনে আজ বিধায়ক অখিল গগৈ রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ওপিএস প্রকল্প নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া শ্রী গগৈর পরিপূরক প্রশ্নের উত্তর দেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।

0: আটিগড়া এবং শিলচর থানার অধীন দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট 16,000 সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় তিনজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 4 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এক সাংবাদিক সম্মেলনে জানান, কাটিগড়া থানার অধীন লাঠিমারা অঞ্চলে এনডিপিএস আইনের অধীনে এক বিশেষ অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে 6,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে শিলচর কালীবাড়িচরের মালাকার এলাকা থেকে পুলিশ 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। উভয় ঘটনায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রাখা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে রামকৃষ্ণনগরের চান্নিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় 80,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে যে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 8 থেকে 10 কোটি টাকা হবে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জন ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে হাইলাকান্দি ও কাছাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাইলাকান্দি শহরতলির বরজুড়াই এলাকায় একটি গুদাম থেকে আরও প্রায় 600 কার্টন কোকা কোলা ব্র্যান্ডের ঠান্ডা পানীয় উদ্ধার করেছে। উল্লেখ্য, গুয়াহাটি থেকে মণিপুরের ইম্ফালে পাঠানো প্রায় 15,47,000 টাকা মূল্যের কোকা কোলা ব্র্যান্ডের ঠান্ডা পানীয়ের একটি চালান কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে চুরি হওয়া চালানের বড় অংশ হাইলাকান্দি জেলার বিভিন্ন গুদামে মজুত রাখা হয়েছে। সেই সূত্রে হাইলাকান্দি ও কাছাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত শুক্রবার বোয়ালিপাড় ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে প্রায় 1,100 কার্টন ঠান্ডা পানীয় উদ্ধার করেছিল। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ট্রাক চালক সহ আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা আজ হাইলাকান্দি শহরের শ্রীকিষাণ সারদা কলেজে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী মাল্লা বলেন, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ করে তোলাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে জেলায়ুক্ত জয় বিকাশ, কলেজ অধ্যক্ষ ড রতন কুমার সহ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ কাশীপুরে ভারতমালা প্রকল্পের অধীনে প্রস্তাবিত সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। অভিযানে 20টিরও অধিক বুলডোজার দিয়ে প্রায় 100+ অবৈধ দোকান, বাসগৃহ, নার্সারি ভেঙে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত 5ই জুন আরকাটিপুর অঞ্চলে এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের বিদ্যালয়গুলোতে আজ থেকে সংগীত, নৃত্য, অঙ্কন, যোগা ইত্যাদি নিয়ে গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। শ্রীভূমির জেলায়ুক্ত জানিয়েছেন, রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং ক্লাবের পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উইংস ফর ইউথ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিদ্যালয়গুলির বঙ্গভবনে আগামীকাল থেকে আগামী 29 জুলাই পর্যন্ত নৃত্য, কারুশিল্প ও যোগার উপর কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাবিল্যান্ড ইংলিশ হাইস্কুলে 17 থেকে 31 জুলাই পর্যন্ত সপ্তসুর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় নৃত্য, নাটক, লোকনৃত্য, যোগা ও সঙ্গীতের উপর কর্মশালা অনুষ্ঠিত হবে। এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার নীলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনে আজ থেকে আগামী 28 জুলাই পর্যন্ত পরাণ দ্য ব্যালেশপ সোসাইটির পরিচালনায় নাটকের কর্মশালা চলছে। পাশাপাশি নীলামবাজারের এসপি বিদ্যানিকেতনে আগামী 16 থেকে 30 জুলাই পর্যন্ত শিবদুর্গা ক্লাবের পরিচালনায় সংগীত অঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হবে। এদিকে পাথরকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রেও অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের বিরুদ্ধে অবতীর্ণ হবে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 12:30 খেলা আরম্ভ হবে। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল একই সময়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আসাম সরকারের রাজ্যে 14টি নতুন চক্র আধিকারিকের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত, 6টি জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য গঠন করা মন্ত্রী পর্যায়ের কমিটি তার প্রতিবেদন দাখিল করেছে বলে মন্ত্রী ডা রণজ পেগুর প্রকাশ। রাজ্য সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা প্রদানের জন্য মাসে 49 কোটি 82 লক্ষ টাকার প্রয়োজন হবে বলে অর্থমন্ত্রীর ঘোষণা। এবং গত 24 ঘণ্টায় কাটিগড়া শিলচর থানা এলাকা থেকে 16,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, হাইলাকান্দির বরজুড়াই এলাকা থেকে 600 কার্টন অবৈধ ঠান্ডা পানীয় উদ্ধার, শ্রীভূমি থেকে 80,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন

0: অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। রাত 8টায় প্রচারিত হবে হিন্দি অনুষ্ঠান, এতে বৈশ্বিক প্রদূষণ সম্বন্ধী প্রবন্ধন নিয়ে বলবেন শ্যামল প্রসাদ চৌধুরী। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন পণ্ডিত শ্যামল লাহিড়ির কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে রাত 10:00। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 15 জুলাই 2026 ইংরেজি বুধবার। সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা সকাল 6:10, সকাল 6:30 খেতে খামারে, সকাল 6:35 ও দুপুর 1:40 লোকগীতি শুনবেন রঞ্জিত পুরকাস্থের পরিবেশনায়, সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তনুশ্রী বসু সরকার সকাল 7:40 ও দুপুর 1:15। বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। আধুনিক গান শুনবেন সকাল 8:40 শক্তি ঠাকুরের কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন পার্থ বসুর সেতার বাদন ও রাত 10:00 তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল শুনবেন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। বেলা 11:00 শুনবেন গজল নীনা রাজেন্দ্র মেহতা ও এ কে এল সাইকেলের কণ্ঠে। বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসি রহমানের কণ্ঠে। দুপুর 2:00 জয়ন্তী ভট্টাচার্যের কণ্ঠে ভজন শুনবেন। নজরুলগীতি শুনবেন দুপুর 2:30 জয়শ্রী ভর্ধনের পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মৃগাঙ্ক দাসের গিটার বাদন শুনবেন দুপুর 2:45 ও রাত 8:30 শুনবেন ইকবাল হোসেন খানের সারেঙ্গি বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। দুটি পাতা একটি কুড়ি অনুষ্ঠান সন্ধে 6:15, সন্ধে 6:45 চাষ আবাদের কথা, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কথা বলবেন নির্মল সরকার। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান, এতে বৈশ্বিক প্রদূষণ সম্বন্ধী প্রবন্ধন, এ নিয়ে বলছেন শ্যামল প্রসাদ চৌধুরী।
3: পর্যাবরণ কা শব্দিক অর্থ হ্যায় চারো ওর কা বাতাবরণ জিসমে হাম সব সাঁস লেতে হ্যায়। পর্যাবরণ শব্দ কা নির্মাণ পরি তথা আবরণ সে যোগ সে হুয়া হ্যায়। পরি কা অর্থ হ্যায়।

জল প্রদূষণ নিয়ন্ত্রণ এবং রোকথাম সেচ নিয়ম 1977 সংশোধিত হওয়া হয় 1991 মে, জল প্রদূষণ নিয়ন্ত্রণ এবং রোকথাম সেচ নিয়ম 1978, বায়ু প্রদূষণ নিয়ন্ত্রণ এবং রোকথাম অধিনিয়ম 1981, বায়ু প্রদূষণ নিয়ন্ত্রণ এবং রোকথাম নিয়ম 1978, পর্যাবরণ সংরক্ষণ অধিনিয়ম 1986, পর্যাবরণ সংরক্ষণ অধিনিয়ম 1986, খতরনায়ক রসায়নকে উৎপাদন ভণ্ডারণ আয়াত নিয়ম 1998, কারখানা অধিনিয়ম 1948, বিকিরণ সংরক্ষণ নিয়ম 1971 মে দিয়া গিয়া হে। পর্যাবরণ পর বাদ বিবাদ বহুত হো চুকা হে। কোই ভি সংস্থান পর্যাবরণ কো অনদেখি কর বিদ্যমান নহি রহ সকতা। পরিণাম স্বরূপ পর্যাবরণ ব্যাপারিক রূপ সে গুণবত্তা প্রবন্ধন কি তুলনা মে বৃহত দায়রে মে আতা হে। প্রকৃতি নে পারিস্থিতিকী মে পূর্ণ সামঞ্জস্য বনা রাখা হে তথা ইসে ইসে পুনর্জীবিত করণে কে বিধি ভি হে। লেকিন ইন সব কে লিয়ে ইসমে সীমিত মানব হস্তক্ষেপ হোনা চাহিয়ে। বাড়তি জনসংখ্যা, অন্ধা উন্ধ ঔদ্যোগিকরণ, জঙ্গল কে কটাই, বিনিয়মিত শহরীকরণ কে কারণ স্রোতকে উপযোগ কে দর সে বহুত অধিক বড় গই হে, জিসে পর্যাবরণ কা ক্ষয় হো রাহা হে। সমস্ত জীব কা মূল ভোজন হে পৌধে, সবই জানোয়ার জিসে মনুষ্য ভি শামিল হে। আপনি বৃদ্ধি এবং প্রজনন কে লিয়ে ঊর্জা এবং খনিজ পৌধ ইয়া জানোয়ারো কো খাদ্য কে রূপ মে প্রয়োগ প্রাপ্ত করতে হে। কুছ সময় পূর্ব পর্যাবরণ এক মনোরঞ্জন কা বিষয় থা তথা পর্যাবরণ বিষয় কেবল কুছ লোগো তক হি সীমিত থা, জেসে বৈজ্ঞানিক, পক্ষীপ্রেমী, মৎস্যপ্রেমী আদি। লেকিন জেসে জেসে সময় আগে বড়া লোগো নে ইসকে মহত্ব কো সমঝা তথা ইসকে ভয়ঙ্কর দুষ্পরিণামো সে পরিচিত হুই। এই সময় হ্যাঁ জব হাম সবই কো নিশ্চিত করনা হোগা তথা আপনা কার্যকলাপ কো সূক্ষ্ম রূপ সে দেখনা হোগা কি হামারা কোন কোন কার্য সে কোন কোন কার্যকলাপ সে পর্যাবরণ কা প্রভাবিত কর সকতে হে। সমস্ত জীব কা মূল ভোজন পৌধা হে, সবই জানোয়ার জিসমে মনুষ্য ভি শামিল হে। আপনি বৃদ্ধি এবং প্রজনন কে লিয়ে ঊর্জা এবং খনিজ পৌধা ইয়া জানোয়ার কো খাদ্য কে রূপ মে প্রয়োগ প্রাপ্ত করতে হে। আইয়ে হম সব মিলকে পৌধা লাগাইয়ে, আইয়ে হম সব মিলকে পর্যাবরণ সংরক্ষণ করি।

এতক্ষণ শুনলেন বৈশ্বিক প্রদূষণ সম্বন্ধী প্রবন্ধন নিয়ে শ্যামলপ্রসাদ চৌধুরীর আলোচনা আকাশবাণী শিলচর। এবারে শুনবেন লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাদন সৌম্যদীপ পাল চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ পাল চৌধুরীর পরিবেশনায় বাঁশি বাদন। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, শিল্পী শ্যামল লাহিড়ী।

এতক্ষণ গজল শুনলেন অশোক খোসলার কণ্ঠে, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে এখন শুনবেন খেয়াল উৎপল বসুর কণ্ঠে।

আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।